শুন আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে শিকার আমরা অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে বহুদিন ধরেই করে আসছি। তো সব থেকে বেশি কোন অস্ত্র ব্যবহার হয়েছে এতে জানেন কি? আপনারা অনেকেই হয়তো বলবেন রাইফেল কিংবা বন্দুক ইত্যাদি, তো কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি সব থেকে বেশি কিন্তু ইন টার্মস অফ হিস্ট্রি ব্যবহার হয়েছে তীর ধনুক আগে। হ্যাঁ হ্যাঁ, তীর ধনুক, তীর ধনুক দিয়েই মানুষ সব থেকে বেশি শিকার করেছে। তাহলেই ভাবুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার ও প্রান্তে আমাদের হারানো সুরের আড্ডার আসর এই শিকার এবং শিকারীদের নিয়েই জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

অভয়ারণ্য এবং শিকার, অর্থাৎ কনজারভেশন অ্যান্ড হান্টিং, এ দুটো সম্পূর্ণ বিপরীত মুখী বিপরীত ধর্মীয় একটা ব্যাপার, তাই তো? কিন্তু আমি যদি বলি এই শিকার অভয়ারণ্যকে সাপোর্ট করছে, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। শিকার এবং শিকারীদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে শিকার এবং অভয়ারণ্য, অর্থাৎ হান্টিং আর কনজারভেশন, এটা পুরোপুরি বিপরীত ধর্মী একটা ব্যাপার। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটাই যে শিকার কিন্তু এই অভয়ারণ্যকে সাপোর্ট করে। তার কারণ হান্টিংয়ের জন্য যে লাইসেন্স ফি দিতে হয়, তার টাকা থেকেই কিন্তু অভয়ারণ্য বেশ ভালোভাবে চলতে পারে। অর্থাৎ ঘুরিয়ে এই হান্টিংই কিন্তু কনজারভেশনকে ফান্ডিং করছে এবং সাপোর্ট করছে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাকে কম্পাস হতে হবে, মানে আপনার ট্র্যাকিং স্কিলটা ঠিক ওরকমই থাকতে হবে, না হলে কিন্তু হবে না বস। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকারীদের যদি আমরা ধরি, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল ঠিক কী হতে পারে? অনেকেই বলতে পারেন যে অত্যন্ত ভালো শুটার হতে হবে, টার্গেট একদম নির্ভুল হতে হবে, সেটা তো অবশ্যই একটা ব্যাপার আছেই। কিন্তু তার থেকেও অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্র্যাকিং, অর্থাৎ আপনাকে একটি জীবন্ত কম্পাস হতে হবে। আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন পজিশনে আছেন, কোন দিকে মুখ করে আছেন, কিংবা আপনার যে টার্গেট শিকার করবেন যে প্রাণীটিকে, সে কোথায় থাকতে পারে। এবং আরও একটি ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু প্রত্যেকটি প্রাণীর পায়ের ছাপ আলাদা করে চিনতে হবে, না হলে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাঘের ছাপ, কোনটা সিংহের ছাপ। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে শিকার এবং শিকারীদের নিয়ে আরও অনেক কথা আপনাকে বলবো। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঁধা জানতে হবে, বুঝলেন, বাঁধা জানতে হবে আপনাকে। কি বাঁধতে হবে? জিনিসপত্র তো বটেই, কিন্তু তার সঙ্গে আরও একটি জিনিস, সেটা হলো মাচা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো যে কথা বলছিলাম যে শিকার এবং শিকারি, যদি আপনাকে শিকারি হতে হয় তাহলে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বাঁধা, তা জিনিসপত্র বাঁধাই হোক, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাচা বাঁধা। মাচা অর্থাৎ কিছু কাঠের পাটাতনকে একটি ফ্ল্যাট সারফেসে পরিণত করা এবং সেটাকে গাছের ওপরে তুলে রাখা, যেখানে আপনি ওয়েট করবেন যদি আপনি শিকারী হন বন্দুক বাগিয়ে, এবং আপনার আশেপাশে আপনার টার্গেট যে প্রাণীটি আছে সে আসলেই গুরুম। কিন্তু এই মাচা কিন্তু বাঁধতে হয় অত্যন্ত কেয়ারফুলি, তার কারণ মাচা কখনো কখনো ছিঁড়েও যেতে পারে, এবং ছিঁড়ে গেলে কিন্তু সেই শিকারি সেখানেই শেষ, অর্থাৎ শিকারির শিকার হয়ে যাবে আর কি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে আমাদের শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, অনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বহু নাম করা ব্যক্তিত্ব এই শিকারী, অর্থাৎ বহু নাম করা শিকারী কিন্তু একটি কথা বলে গিয়েছেন যে কখনো কোনো প্রাণীকে, স্পেশালি যদি সেটা বড় প্রাণী হয়, যেমন ধরুন বাঘ কিংবা সিংহ, একটা গুলি করে তার কাছে যাবেন না। তার কারণ অনেক সময় এই বাঘ কিংবা সিংহ একটা গুলি খেয়ে মরার অভিনয় করে এবং কাছে গেলে তারা দাপটে লাফিয়ে উঠে আরও একবার অ্যাটাক করে এবং শিকারীকে সেখানেই শেষ করে দেয়। কিন্তু আয়রনি অফ ফেট হচ্ছে, যারা এই সমস্ত কথা বলেছেন, এরকম বড় বড় শিকারীরা, তারা অনেকেই কিন্তু এই একটি ভুল করেই একদম ওই পটল তুলেছেন আর কি। মানে তারা অত্যন্ত ওভার কনফিডেন্সের সঙ্গে হয়তো একটি গুলি করেই দেখতে গিয়েছিলেন যে বাঘ কিংবা সিংহ শেষ কি না। উল্টে বাঘ কিংবা সিংহ তাদেরকেই শেষ করে দিয়ে চলে গেছে। এটা হলো শিকারীদের আয়রনি অফ ফেট। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানের .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন।

এবং আমাদের চিরবিশ্বস্ত প্রাণী, সব থেকে বড় বন্ধু, আমাদের পোষ্য সারমেয়, আমাদের কুকুর, তারাও কিন্তু এই শিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করেন। এই যে বিভিন্ন ধরনের কুকুর আছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে হান্টিং ডগ। এই হান্টিং ডগকে ছাড়া শিকার কিন্তু বলতে গেলে অকল্পনীয়। তার মধ্যে আবার একটি সাব স্পিসিস রয়েছে রিট্রিভার। এরকম বেশ কিছু রিট্রিভার কুকুর কিন্তু আমরা বাড়িতেও পুষি, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, যেমন ধরুন আমাদের ল্যাব্রেডর রিট্রিভার। এরা কিন্তু শিকারের পরে শিকারকে নিয়ে আসতে, অর্থাৎ রিট্রিভ করতে রীতিমতন সাহায্য করে। কাজেই এই হান্টিং ডগকে ছাড়া অনেক ক্ষেত্রে শিকার করা পুরোপুরি অকল্পনীয়ই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের হারানো সুরের আড্ডার আসর আজকে জমে আছে শিকার এবং শিকারীদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে এরকম আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নাইট ডট কম।

আমাদের জীবনের বিভিন্ন জায়গার মতো, বিভিন্ন ফিল্ডের মতো এই শিকারের ফিল্ডটিকেও কিন্তু এই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট একদম বৈপ্লবিক পর্যায়ে নিয়ে গিয়েছে। তার কারণ, বিভিন্ন ক্ষেত্রে এখন শিকারের বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত সাহায্য করছে এই টেকনোলজি। যেমন ধরুন ট্রেল ক্যামেরা, কিংবা ধরুন জিপিএস সিস্টেম, এই সমস্ত কিন্তু শিকারীদের লোকেট করতে সাহায্য করে তাদের টার্গেট অ্যানিমেলকে। আর সেখান থেকেই অত্যন্ত সহজেই তারা টার্গেট অ্যানিমেলকে বুঝতেই পাচ্ছেন, শিকার করে ফেলেন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে শিকার এবং শিকারীদের নিয়ে। তো শিকার এবং শিকারীদের নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobangladesh.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। টাটা।

ভর, সোনালী স্বপন ভরা অন্তর, হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালী স্বপন ভরা অন্তর, হায় সেই কৃষাণের কৃষাণীর।

0: নমস্কার, ক্যান্ডিডলি ইয়োরসের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যার সঙ্গে আড্ডা দিতে বসেছি তার পরিচয়টা একটু পরে দিচ্ছি, কিন্তু একটা ঘটনা দিয়ে শুরু করব। মানে এই ফর্মাল এটা শুরু হওয়ার আগে ওনার সঙ্গে আলাপচারিতে একটা ঘটনা শুনলাম, সেটা একটা কিছুদিন আগে শোনা অন্য একটা অ্যানেকডোটস মনে পড়িয়ে দিল। মানে একজন খুব বিখ্যাত নামকরা বাঙালি শিল্পপতি বলো বা টেকনোক্র্যাট, তো উনি যখন ওনার জীবনের প্রথম কোম্পানিটা ইউএসএতে কিনেছিলেন, টেক ওভার করলেন বা অ্যাকোয়ার করলেন, করে খুবই খুশিতে উল্লাসে উচ্ছ্বাসে বীরভূমের ওনার মাকে ফোন করে বললেন যে জানো মা, কাল থেকে তোমার ছেলে একটা কোম্পানির মালিক। তো উনি একটা অন্যরকমের পজিটিভ ভাইস ভাইয়ে আশা করেছিলেন। তো ওদিক থেকে মা শোনা খুব ভালো, খুব খুশি হলাম, খুব আনন্দের খবর। তা বাবা চাকরিটা ছাড়িস নি তো? তো আমাদের একটা ওভার এ লং পিরিয়ড অফ টাইম বাঙালি মানসিকতার মধ্যে ছিল, বিশেষ করে মায়েদের দিক থেকে, পরিবারের দিক থেকে, যে ব্যবসা করা মানে তার থেকে শতগুণ ভালো চাকরি কর, ব্যবসাটা করলেও চাকরিটা রেখে কর। তো একটু আগে আমার সঙ্গে ওনার কথা হচ্ছিলো, উনি একটা অদ্ভুত নিজের দিকে ঘটনায় বলেন যে ওনার ছেলে যখন চাকরি করতো, ভালো চাকরি করতো, সেই সময় ওনার স্ত্রী বলেছিলেন যে আমাদের এত বড় একটা এস্টাবলিশ ব্যবসা, সেটা না করে ছেলে দুলে চাকরি কেন করবে, ব্যবসায় চলে আসুক। তো এইটার মধ্যে দিয়ে কোনো একটা বাঙালি ব্যবসায়িক মানসিকতার পরিবর্তন বলুন বা ইভলিউশন অভিযোজন হচ্ছে কি না, সেই আলোচনাটা দিয়ে আমরা শুরু করবো, কেন ওটা ভীষণ রেলেভেন্ট এবং টপিক্যাল। এইবারে আমরা ওনার পরিচয়টা করাবো আপনাদের সঙ্গে। কুণাল মুখার্জি, উনি কর্ণধার এবং প্রতিষ্ঠাতা এমসাজ গোষ্ঠী বলবো, কারণ তিনটে কোম্পানি আছে তার আন্ডারে। মূলত হেলথ কেয়ারের একটা খুব স্পেশালাইজ জায়গা ওনার ব্যবসাটা, এবং এই যে অনেক সময় বলা হয় যে কিছুই হচ্ছে না বাঙালির, উনি কিন্তু একটা তার উজ্জ্বল ব্যতিক্রম বলা যেতে পারে। নিজের চেষ্টায় চাকরি থেকে বেরিয়ে এসে দাঁড় করানো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং এই যে বড় হওয়ার একটা ইতিহাস, এবং তাও একটা পশ্চিমবঙ্গের মফস্বল শহরে বলবো, যদিও এখন আর সেই অর্থে এই এলাকাগুলোকে মফস্বল বলা যায় না যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। সোদপুর এলাকায় ওনার ফ্যাক্টরি, এবং একটা নয় দুটো ফ্যাক্টরি রয়েছে। তো আমরা মিস্টার মুখার্জি বা কুণালবাবুর সঙ্গে আলোচনায় যাব। প্রথমে যেটা দিয়ে আমরা শুরু করলাম, এই যে আপনি আপনার পরিবারের মধ্যেই যে ঘটনাটা দেখলেন, যেটা আপনি একটু আগে বলছিলেন, সেইটা মানে কী রিফ্লেক্ট করে? মানে ধরুন আপনি যে সময় ব্যবসায় ঢুকলেন চাকরি ছেড়ে, তারপরে এই যে আপনার স্ত্রীর দিক থেকে যে ছেলে কেন পারিবারিক এত বড় ব্যবসাটা না করে চাকরি করবে, এর মধ্যে দিয়ে কি মানে ডাজ ইট রিফ্লেক্ট অর সিগনিফাই এনিথিং স্পেশাল?
1: ইস অফকোর্স দেয়ার টু অ্যাসপেক্টস। ওয়ান ইজ, লেট মি ফার্স্ট ক্লারিফাই দ্যাট আই এম নট অ্যান অ্যাক্সিডেন্টাল entrepreneur. It's not accidental, well thought, well planned, and knowing fully well once I'm leaving a job in a big corporate in a senior management position, holding lot of responsibility, comes with lot of money and other facilities. So once it started I had to forget all the things. From plane I have to come down to sleeper plus train. First thing, from five-star hotel to come down to budget hotel, maybe known as a room.
0: And that was knowingly?
1: Knowingly. So first thing, that nobody should come to business. I've seen a lot of people doing good job. Whenever they're in problem, like, I'm not achieving my target. I'm not touching my care, acute resultarius. I'm here with horrible pressure under my boss, my management. I just want to leave the job and do anything. They're not anywhere. They want something just to stay back and look for another job. They can't be entrepreneur. Entrepreneur is always an entrepreneur. Even once I'm working as an employee, I'm also an entrepreneur. Because as an employee, if I have to be successful, the first thing what I need is entrepreneurship.
0: the sense of entrepreneurship, the spirit of entrepreneurship.
1: Not only an absolute person entrepreneurship. Like, I worked in a company, they're very big in biotechnology, worldwide number one company, BasilBest. We launch one after another new products. So it's a difficult task. Once I was asked, is it possible to launch this product? Why not? We have to be innovative in our mindset. We have to accept the changes. We have to adopt, we have to evolve. If you can't, we're not successful. So entrepreneurship is also important for an employee. But what is the problem in many companies? I'm not talking about all the companies. Almost 90% companies, even tomorrow, if M-Search becomes very big, the same thing may happen in a company also. Because that time, the entire workforce, everybody will be monitored or controlled by HR and a handful of people. So less control from the promoters, directors.
0: System driven.
1: It will be system driven. It's not bad. But problem lies inside. Space. Yep. Smaller space. I knew that this segment is going to be a flop. We want to explore that segment. No chance. Compliance. I have to depend on somebody else. So, innovation. I can't innovate. Someone innovates, I have to implement. Are you a scientist? We have a BD team. We have R&D team separately. You put your solution in the right place, in the right channel. If it is worth, it will be implemented. So space, then innovation, then implementation, and finally creation. Difficult to create. So once somebody wants to be an entrepreneur, he has to think that why I want to be an entrepreneur. There are 4-5 reasons. There's no standard set rule. But one thing is sure. You need to accept that you want to really do something new. You're not going to be me too kind of stuff. And you need to do something which nobody could have thought, but you are thinking. Let me glorify it. That's true.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: যে সেটা
1: ছিল কোথায় গেল,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: apni ki NRI ar India te phire eshe settle করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: office.
1: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেড লাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু রাজনীতি থেকে সিনেমা ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয় হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায় ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম বাঙালির গান বাঙালির প্রাণ কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়
6: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন তাই পাই পানির হাক্কা নুডলস সোয়া চিলি ফিশ পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060 আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে
7: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
8: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা মানে শুধু প্রপার্টি নয় এই যেন পুরো নিজের বাড়ির আমেজ
7: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in
9: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা

কণ্ঠে কুয়াশা, সুরের চন্দন, হেমন্তের আলো ছায়ার রাজ্য। নমস্কার, আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের এই বিশেষ পর্ব কোনো স্মরণ সভা না, এ যেন সুরের শিউলি ছোঁয়া একটা দিন, যেখানে কথা কম কিন্তু অনুভবের দ্যুতি অনেক। হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধেয় শিল্পী, তিনি শুধু গায়ক নন, তিনি যেন রাতের কপালে চাঁদের টিপ, তিনি যেন বৃষ্টি ভেজা জানালায় নরম আলো। তার কণ্ঠে শব্দ চেঁচায় না, শব্দ জড়িয়ে ধরে। তার সুরে ঢাকঢোল নেই, আছে মনের ভিতর ধীরে ধীরে প্রদীপ জ্বালার শব্দ। আজ গানে গানে থাকবে আমাদের শ্রদ্ধাঞ্জলি, ঠিক যেন সূর্যলেই সুর পুজো। চলুন শুরু হোক আজকের সুরযাত্রা, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, শুভায়নের সঙ্গে আড্ডা জাংশনে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আবারও তাড়াতাড়ি ফিরে এলাম আড্ডা জাংশনে। আপনার সঙ্গে আড্ডা দিতে আমি শুভায়ন। দেখুন না, আজকের দিনে আমরা সব কিছু খুব তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি কথা, তাড়াতাড়ি ভালো লাগা, তাড়াতাড়ি বিদায়। কিন্তু হেমন্তের গান বলে, থামো, একটু ধীরে হাঁটো, জীবনে একবার শুনে দেখো, জীবন কে একবার শুনে দেখো, জীবন কে একবার ভেবে দেখো। তার কণ্ঠ যেন পুরনো কলকাতার গলি, যেখানে হাওয়া পর্যন্ত নরম। তার সুর যেন বিকেলের শেষ রোদ, চোখে পড়ে, মনে পড়ে, আর তারপর চুপচাপ থেকে যায়। তবে আপনিও চুপচাপ থেকে যাবেন আড্ডা জাংশনে, আমার সঙ্গে আড্ডা দিতে কোথাও যাবেন না। ফিরবো আবারও কয়েকটা গানের পর।

আজ আড্ডা জাংশনে আড্ডা দিতে দিতে আপনাকে আমি শুভায়ন একটা প্রশ্ন করি। হ্যাঁ, একজন শিল্পীকে চেনা যায় কিভাবে? তার উচ্চারণে, নাকি তার নীরবতার ভাঁজে? শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল এমনই এক মাধুর্য, যেন আলতো করে ছুঁয়ে যাওয়া শীতের রোদ। তিনি গাইতেন আর মনে হতো কোনো অদৃশ্য হাত হৃদয়ের অস্থিরতা টেনে এনে একটা শান্ত জায়গায় বসিয়ে দিচ্ছে। ফিরে যাব আবারও সেই দিনের গল্পে, সেই দিনের কথায়, যেখানে সুর ছিল সবচেয়ে বড় কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ হেমন্তই হোক আমার আপনার মনোনিবেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে আপনার সঙ্গে আড্ডা দিতে। আমি শুভায়ন, রেডিও বাংলানেট ডট কমে। হেমন্ত মানেই স্মৃতি, কিন্তু সেই স্মৃতি ভারী নয়, সেই স্মৃতি মিষ্টি। যেমন পুরনো অ্যালবামের পাতায় হঠাৎ এক টুকরো হাসি ঝরে পড়ে, তার গানে মানবতা ছিল, জাঁকজমকহীন অথচ গভীর। কণ্ঠে ছিল আমির চেয়ে বেশি আমরার কোমল ছায়া। চেতনায় হেমন্ত ফিরব আবার, কিন্তু কিছু সুরের পরে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন শুভায়নের সঙ্গে আড্ডা জাংশন রেডিও বাংলানেট ডট কমে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আজকে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু হেমন্ত মুখোপাধ্যায়। তিনি কি শুধুই নস্টালজিয়া, নাকি তিনি এক মনের থেরাপি? তার গান যেন বলে ভালোবাসা শুধুই কি পাওয়া তা নয়, ভালোবাসা মানে থাকা, হাতটা ধরা নীরবে, ধীরে, নিবিড়ভাবে। কখনো কখনো আমরা যে কথাটি বলতে পারি না, হেমন্ত ঠিক সেই কথাকেই যেন সুরের ভিতর দিয়ে রেখে দেন, আর আমাদের চোখ নিজে থেকে চুপচাপ ভিজে যায়। শুনতে থাকুন আড্ডা জাংশন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: রং বদলায়।
1: প্রিয় শ্রোতা বন্ধু, একটা ছোট্ট প্রশ্ন আবারও, ভালোবাসা কি সবসময় শব্দ চায়, নাকি কখনো কখনো শুধু একটা উপস্থিতি যথেষ্ট? এই যেমন আমি শুভায়ন খুঁজি প্রতি শনিবার আপনার উপস্থিতি আটটা জংশনে। হেমন্তের কণ্ঠে যেন আমরা শিখি ভালোবাসা মানে তাড়াহুড়ো নয়, ভালোবাসা মানে আলতো করে পাশে বসা। আর যদি আপনার মন ক্লান্ত হয়, হেমন্তের গানকে একবার বুকের কাছে এনে রাখুন না, দেখবেন নিঃশ্বাসটা হালকা হয়ে যাবে।
2: মেয়ের ছোট

ফিরে এলাম আবারও আড্ডা জাংশনে, আমি শুভায়ন। এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে আমরা এত কথা বলছি, তার গানে যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি মানে কি শুধুই আকাশ, শুধুই হাওয়া, নাকি তার গানে প্রকৃতি মানে মনের আবহাওয়া, মেঘলা দিন, নিঝুম রাত, কুয়াশা সকাল, সবই যেন তার কণ্ঠে একটা ঠিকানা পায়। আর তাই যখন জীবনটা খুব শব্দময় হয়ে ওঠে, আমরা পালাই একটা নরম সুরের কাছে, যেখানে নীরবতাও একটা গান।

শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় দেখিয়েছিলেন বাঙালির দাপট শুধু বাংলায় নয়, তখনকার বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তিনি দেখিয়েছিলেন সাদা ধুতি, সাদা পাঞ্জাবি বা বাঙালি পাঞ্জাবি যেটা আমরা বলে থাকি, সঙ্গে কালো মোটা ফ্রেমের চশমা, সেই পরেও কিন্তু স্টারডম মেনটেন করা যায়। তিনি শিখিয়েছিলেন শিল্প মানেই জোর নয়, শিল্প মানে সংযমের দীপ্তি, যেখানে গলা উঁচু হয় না কিন্তু বক্তব্য পৌঁছে যায় হৃদয়ের সবচেয়ে গভীর কোণে। তার গান যেন বলে, নিজেকে হারিও না, নিজের ভিতরের মানুষটাকে একটু সময় দাও, আজকের দিনের জন্য এটাই তো সবচেয়ে বড় শিক্ষা। স্লো ডাউন, টিউন ইন।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বাংলা গানের আকাশে যদি এক মায়ার আলো থাকে যা শুধু আমাদের মনকে উষ্ণ করে, তবে সেই আলোর নাম হেমন্ত মুখোপাধ্যায়। তিনি আমাদের দিয়েছেন নস্টালজিয়ার চাবি, নিরবতার ভাষা আর সুরের ভিতর দিয়ে ভালো থাকার এক আশ্রয়। আজ একটা কথা বারবার মনে আসছে, কোনো এক ইন্টারভিউতে শ্রদ্ধা শিল্পী লতা মঙ্গেশকর বলেছিলেন যে ভগবানের কণ্ঠস্বর কখনো উনি শোনেননি। তিনি মনে করেন হয়তো ভগবানের কণ্ঠস্বর হেমন্ত দার কণ্ঠস্বরের সাথে অনেকটা মিল পাবে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে আড্ডা জাংশনে, আমি শুভায়ন। আরও মন চাইছে আড্ডা দিতে, আরও ঘণ্টাখানেক হয়তো সারাটা দিন, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় আর বেশি বাকি নেই। ঘড়ির কাঁটা বলছে আজকের মতন এখানেই যেন ইতি টানতে হবে। তবে মন খারাপ করবেন না, ফিরবো আবারও আগামী সপ্তাহে আপনার জন্য আপনার সঙ্গে আড্ডা দিতে এই আড্ডা জাংশনে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ আমাদের এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আপনাকে নিয়ে গানের জলে গানের পুজো এখানেই সমাপ্তি ঘটল। তবে হেমন্ত মুখোপাধ্যায়ের সমাপ্তি হয়তো কোনোদিনই ঘটবে না, কারণ তিনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন চিরটাকাল, বিরাজ করবেন চিরটাকাল। ধন্যবাদ, ভালো থাকবেন।

0: বেশ তো
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর শুরু করছি কলকাতার বিষয়ে একটি গল্প দিয়ে। 1778 সালের শেষের দিকে রাজা নবকৃষ্ণ দেব কোম্পানির কর্তাদের কাছে কিন্তু অভিযোগ জানাইছিলেন যে মদন দত্ত একটি নতুন বাজার নাকি চালু করতে চলেছেন সুতানুটি অঞ্চলে। নবকৃষ্ণ সত্ত্বেও সেই অঞ্চলের জমির লিজ পেয়েছেন কোম্পানির কাছ থেকে এবং নিজের বাজার তৈরিও করে নিয়েছিলেন। এই অবস্থায় কাছাকাছি নতুন বাজার যদি চালু হয় তার প্রভূত ক্ষতি কিন্তু তার হয়ে যাচ্ছে। তার বাজার থেকে বিক্রেতাদের অন্য বাজারে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথা তিনি বলেন। তিনি এও উল্লেখ করেন যে শহরের চলতি রীতিনীতি না মেনেই এই বাজার প্রতিষ্ঠা করেছেন মদন দত্ত। নবকৃষ্ণের আমিন আর কর্মচারীরা যখন যায় এই নতুন বাজারে খোঁজ খবর নিতে, তখন নাকি তাদের গালাগালি দিয়ে আর মারধর করে ভাঙিয়ে দেওয়া হয় সেখান থেকে। তারপর কি হলো এ বিষয়ে আরো কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্যে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। হ্যাঁ বন্ধু, কথা বলছিলাম ওই বাজার নিয়ে, যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে রাজা নবকৃষ্ণের চিঠির পরপরই কোম্পানির কাছে আরেকটি চিঠি আসে সুতানুটি বাজারের দোকানদারদের কাছ থেকে। নবকৃষ্ণের জুলুমে অতিষ্ঠ হয়ে তারা বাধ্য হয়েছেন নাকি সুতানুটি ছেড়ে মদন দত্তের জমিতে আশ্রয় নিতে। এই কথা কিন্তু লেখা হয় সেই চিঠিতে। এই দুটো চিঠি পেয়ে কিন্তু কোম্পানি নড়ে চড়ে বসেছিল সেই সময়। মদন দত্তকে সেই সময় জেরাও করা হয়েছিল এবং তারপর একে একে রাজা নবকৃষ্ণ, এদের দুজনের উকিল, কর্মচারী, বিভিন্ন দোকানদার ও বিক্রেতা সকলকেই জেরা করা হয়। এই যে প্রশ্ন উত্তরের খেলা চালু হলো, এখান থেকে পরবর্তীকালের গবেষকদের কাছে নানা আকর্ষণীয় উপাদান কিন্তু জমা হতে শুরু করলো ঔপনিবেশিক লেখাগারে। এই কাগজপত্র জঙ্গল থেকে আমরা কলকাতায় কোম্পানি শাসনের গোড়ার যুগের কিছু বৈশিষ্ট্য কিন্তু খুঁড়ে বের করতে পারি, বিশেষত বাজার ও ব্যক্তিগত সম্পত্তি, পণ্য ও তার শুল্ক, জমি ও জমি ভাড়া, এছাড়া সরকারি নীতি ও তার ভাগফোকর নিয়ে। নবকৃষ্ণ আর মদন দত্তের এই লড়াইয়ের মধ্যে কোম্পানির স্বার্থ কিন্তু জড়িয়েছিল। আরও কথা হবে অবশ্যই গানের উপরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. Rivasa 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasa 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
7: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালি 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আর হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূর্তি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছে সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছুটে দুরন্ত জীবন নির্ঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানা সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ পাহে কবি, তুমি ছবি নহে নহে ন শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখা বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, হুঁড়ি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরে ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবি চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখ ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি ন ছবি ন তুমি ছবি।
2: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা, কথা হচ্ছে পুরোনো দিনের কলকাতার বাজার নিয়ে। আর সেখানে ক্ষেত্রে আমি বলছিলাম যে নবকৃষ্ণ আর মদন দত্তের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল মূলত তাদের নিজস্ব বাজার নিয়ে। আর এই ঝামেলার মধ্যে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের স্বার্থও কিন্তু জড়িয়েছিল। এইটা আমরা দেখি যে পরবর্তীকালে যখন মদন দত্তকে জেরা করা হয় কোম্পানির তরফ থেকে, তখন তিনি বলেন যে তিনি কোনো বাজার নাকি বসাননি, তিনি নাকি কিছু মুদিয়ার দোকানদারকে তার জমি ভাড়া দিয়েছেন, আর সেই বাবদ তিনি টাকা নিচ্ছে তাদের কাছ থেকে। মানে এই কথাটা মদন দত্ত সেই সময় বলে, কোনো দ্রব্যের উপর শুল্ক ধার্য করেননি তিনি, সেই বাবদ কোনো আয়ও তার নাকি নেই। তাই বাজার বলতে যা বোঝায়, যেখানে বাজারের মালিককে জিনিস বেচা কেনার জন্য আলাদা করে কর দিতে হয়, সেরকম কিছুই নাকি মদন দত্তের নেই, এই কথা তিনি কোম্পানিদেরকে বলে। আর কোম্পানি ব্যাপারটা খতিয়ে দেখতে চাইলে মদন দত্তের এই বাজার পরিদর্শন করতে তিনি কিন্তু মানে কোম্পানির লোকেরা কিন্তু সিদ্ধান্ত নেন যে তারা লোক পাঠাবে, কারণ যদি সত্যি বাজার বসিয়ে না থাকেন তিনি, তাহলে শুধু যে নবকৃষ্ণর ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, কোম্পানিরও কিন্তু শহরের বাজার থেকে প্রাপ্ত খাজনার অধিকারটা খর্ব হচ্ছে। সেই জন্য কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা নাকি লোক পাঠাবে, যাতে এটা দেখা যায় যে মদন দত্ত সত্যি বাজার কলকাতা শহরে বসিয়েছে কিনা। তারপর কি হলো সে ব্যাপারে কথা বলবো অবশ্যই একটু পরে, তো শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
5: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাই জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি। ন ছবি ন তুমি ছবি।
6: আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম, আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতার বাজার নিয়ে। কোম্পানি আমলে কলকাতা গড়ে ওঠার এই প্রথম যুগে সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজের কর্তৃত্ব জাহির করার একটা মুখ্য উপায় কিন্তু ছিল ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে হাট বাজার, পথঘাটের উপর কর চাপানো, এছাড়া শহরে পণ্যের চলাচলের উপরে কিন্তু নজরদারি করা। অন্যদিকে বাঙালি বড় মানুষদের সামাজিক প্রতিপত্তির এক নিদর্শনই ছিল নিজের নামে বাজার প্রতিষ্ঠা করা, যার রেশ কিন্তু আমরা আজকেও কলকাতার বিভিন্ন বাজারের নামে দেখতে পাই। কোম্পানির শহরে কেউ যদি বাজার বসাতে চাইতো নিজের জমিতে, তাহলে সরকারের থেকে কিন্তু অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল সেই সময়। মাথায় রাখতে হবে যে 18 শতকে কলকাতায় সম্পত্তি হিসেবে বাজার, বিত্তশালী ভারতীয় এবং কোম্পানি উভয় পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভদায়ক ছিল। সেই সূত্র ধরে সুতানুটি বাজারে কোম্পানি কিন্তু খোঁজ খবর শুরু করলো, মানে সেই বাজারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেডিও বাংলানেট ডট কম।
3: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়।

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: অবহলু বক, আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। পুরনো দিনের কলকাতার বাজার সম্পর্কে আজকের প্রবাসীমন অনুষ্ঠানে কথা হচ্ছে। আর আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সুতানুটি বাজারের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছিল, যেটি মদন দত্ত বলে একজন ভদ্রলোক গঠন করেছিলেন। কোম্পানির ক্ষেত্রে যখন তারা খোঁজ খবর করতে শুরু করে, কোম্পানি লক্ষ্য করে যে আপাত দৃষ্টিতে মদন দত্তের বাজার অন্য যে কোনো বাজারের মতো নেই, মানে বেচা কেনা সেখানে কিন্তু পুরোদমে চলছে। যদিও তারা এই বিষয়ে নিশ্চিত ছিল না যে মদন দত্ত আদৌ কোনো কর নিচ্ছেন কি না বিক্রেতাদের কাছ থেকে, কিন্তু এরপরে কিন্তু মজাটা শুরু হয়ে যায়। মানে কোম্পানির কর্মচারীরা লক্ষ্য করে যে দু একদিন তদন্তের পরেই মদন দত্তের বাজারের ধরন ধারণ কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই ফাঁকা জমিতে কয়েকটি বাড়ি তৈরি করা হয়েছে এবং বাড়ির দালান থেকে লোকে জিনিসপত্র বেচা কেনা কিন্তু চালাতে থাকছে সেই সময়। শহরের অন্য বাজারের ক্ষেত্রে, সেই সময়কার বাজারের ক্ষেত্রে বলছি, সেই সময় কিন্তু অন্য বাজারগুলো খোলা আকাশের নিচে কোনো মাঠ বা রাস্তা জুড়ে মোটামুটি বাজার বসত। কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে প্রায় সব বিক্রেতারাই মানে এই বাজারে, সুতানুটি বাজারে, মাথার উপরে কিন্তু তাদের কিছু না কিছু ঢাকা আছে। তারপরে কী হলো সে ব্যাপারে কথা হবে, কিন্তু অবশ্যই গানের উপরে।

বন্ধু প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আপনাদেরকে বাজার সম্পর্কে বলছি, পুরোনো দিনের কলকাতার বাজার সম্পর্কে বলছি। আপনাদেরকে বলছিলাম যে কিভাবে মদন দত্তের তৈরি করা বাজার, মানে সুতানুটি বাজার, তার উপরে কোম্পানির লোকেরা কিন্তু ওখানে গিয়ে গবেষণা করেন, বুঝতে চেষ্টা করেন যে বাজার চলছে কিনা। আর তারা দেখেন যে এই বাজারটা অন্য বাজার, মানে শহর কলকাতায় সেই সময় যেই রকমের বাজার হতো, মানে মাঠে লোকেরা বসতো তাদের জিনিসপত্র নিয়ে, সেই বাজারের থেকে অনেকটাই আলাদা। কারণ সে তারা লক্ষ্য করে যে প্রায় সব বিক্রেতারই মাথার উপর কিছু না কিছু ঢাকা আছে, তাই বলে তারা সেইভাবে নাকি বিক্রি করছেন সে সময় এই সুতানুটি বাজারে। আর মদন দত্তের মতে বাজারের ব্যাপারই নয়, মদন দত্ত বলে যে মুদি বা দোকানিরা এই এলাকায় নাকি তখন ছিলই, আর কোম্পানির কর্মচারীরা অবশ্য সেই মত, মানে মদন দত্তের মত মানতে সেই সময় প্রস্তুত ছিলেন না। তারা একদিন গিয়ে এক মাছ বিক্রেতাকে ওই এলাকা ছেড়ে যেতে চলে যেতে বলেন, আর তখন দেখা যায় যে সেখানকার সব দোকানদাররা একজোট হয়ে তাদেরকে ঘিরে ধরে এবং দাবি করেন যে খোদ সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া এই অঞ্চল ত্যাগ করবে না কোনো রকমের মানুষজনই। এর পরপরই এই দোকানিরা কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে একটি পিটিশন জমা দেন। একাধারে নবকৃষ্ণ কোম্পানিকে অভিযুক্ত করে তারা দাবি করে যে মদন দত্তের সহযোগিতা ছাড়া তারা বেচাকেনা নাকি করতে পারছেন না। তারপর আমরা দেখি যে কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তের মদতই কিন্তু এই লোকগুলো অনেক শক্তিশালী হয়ে উঠছে, আর তারা কিন্তু নিজে একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে, যেটা মদন দত্ত কিন্তু তাদেরকে মদত দিচ্ছে। আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। আর যেটা বলছিলাম, সেই সময় কিন্তু কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তই কিন্তু মদত দিচ্ছে তার বাজারে যারা কাজ করছে বা তার বাজারে যারা ভাড়া দিচ্ছে তাকে, সেই লোকগুলোকে, এবং সে নিজেও কিন্তু একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে বিক্রেতাদের নিজের বাজারে আকর্ষিত করার জন্য। তাদের পণ্যের উপর কোনো কর কিন্তু মদন দত্ত চাপাননি, এর ফলে সুতানুটি অঞ্চলে সরকারি বাজারেরও বেশ ক্ষতি হচ্ছিল। কেউ কেন আরও মানে বেশি পয়সা দিয়ে নবকৃষ্ণ বা সরকারের বাজারে বসতে চাইবে যখন সেই একই এলাকায় অন্য একটা জায়গা পাওয়া যাচ্ছে যেখানে শুধু জমির ভাড়া দিলেই হয়। কোম্পানি বুঝতে পেরেছিল যে শহরে সরকারি আর ব্যক্তিগত বাজারের এই দ্বন্দ্বে শুধু মালিকরাই যুযুধান পক্ষ নয়, সাধারণ বিক্রেতারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠী। তাদের মালিককে নিজের কবজায় সেজন্য আনাটা খুব জরুরি ছিল। আর মদন দত্তের জমিতে যে বেচা কেনা চলছে কোম্পানির অনুমতি ছাড়াই, সেই এলাকাকে বাজার বলে চিহ্নিত করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু কোমর বেঁধে নেমেছিল। মানে তারা চেষ্টা করছিল একগুচ্ছ নতুন প্রশ্ন তৈরি করা, যেখানে ওরা বিশ্লেষণ করার চেষ্টা করে যে বাজারের চরিত্র কিভাবে নির্ধারণ করা যায়। আরও কথা হবে গানের উপরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি কলকাতার বাজার নিয়ে, মানে পুরনো কলকাতার বাজার নিয়ে। বন্ধু, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতেন তারা কিন্তু কোনো সন্দেহই রাখেননি এটা বুঝতে যে মদন দত্তের জমিতে যা চলছে তা এক বাজার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাজার বলতে কী বোঝায়, এই প্রশ্ন কিন্তু তাদের মাথায় ঘুরছিল। কীভাবেই বা একটা অঞ্চলকে আমরা বাজার বলে চিহ্নিত করতে পারি, এইসব প্রশ্ন কোম্পানির সরকারের ক্ষমতা ও কর্তৃত্বকে নানা সমস্যার মুখে ফেলে দেয় সেই সময়। সরকারের আর্থিক ক্ষতিও কিন্তু একটা বড় কারণ ছিল। এই রকম ব্যক্তিগত বাজার নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার একটা ক্ষেত্র হিসেবে সেটা কিন্তু হয়ে দাঁড়ায়। এই বিশেষ ক্ষেত্রে কোম্পানির কোনো উপায় ছিল না মদন দত্তকে ছাড় না দিয়ে থাকার। কিন্তু এই বাজারের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু কলকাতার আদি যুগে জমির দখল আর ব্যক্তিগত সম্পত্তির সঙ্গে সামাজিক আধিপত্যের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে তার একটা আভাস কিন্তু পেয়ে যাই।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

বাহাতের কবজিটা ঘুরিয়ে আমাদ হাত ঘড়িটা সামনের ওই বড় ডিজিটাল ক্লকটার সাথে একবার ঝট করে মিলিয়ে নিলাম। ঠিক 11:10। আমি এখন লাগেজটা কালেক্ট করে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। জাস্ট আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছে আর আমি এখন একটা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের এক্সিট গেটের সামনে। এই এয়ারপোর্টকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। অবাক হয়ে দেখছি কত হাজার হাজার যাত্রী ক্রমাগত ঢুকছে আর বেরোচ্ছে এই বিরাট এয়ারপোর্ট থেকে। বিশ্বের সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে এই এয়ারপোর্টটি একটা। অপূর্ব সৌন্দর্যে ভরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা। ফ্লাইট থেকেই দেখতে পাচ্ছিলাম গোটা শহর জুড়ে বিশাল বিশাল সব হাই রাইজের ছড়াছড়ি। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বিলাসবহুল শহর বোধ হয় এই সিঙ্গাপুর। আমার ক্যাব এসে গেছে, এবার চলেছি হোটেলের পথে। ক্যাবের কাছে জানলাটা নামিয়ে দিলাম, তাজা হাওয়া এসে আমার চুলগুলোকে এলোমেলো করে দিল। গোটা শহরটা ভীষণ ব্যস্ত আর প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি সাজানো ফুটপাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আপনাদের সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি এসে গেছি, আপনাদের কৌশিক। আর আজ আমি এসেছি সিঙ্গাপুরে। এখানে দেখলাম রাস্তায় কোনো গাড়ির জ্যাম নেই, ট্রাফিক সিগন্যালেও খুব কম সময় খরচ হলো আমাদের। রাস্তার দুপাশে একের পর এক উঁচু হাই রাইজ। ঝকঝকে রাস্তা পেরিয়ে আমাদের হোটেলে পৌঁছতে লাগলো মাত্র মিনিট 20। হোটেলে পৌঁছানো মাত্রই পেলাম এক রাজকীয় অভ্যর্থনা। তারপর রিসেপশন থেকে নিজের রুমে ডিজিটাল কিটা নিয়ে উঠলাম লিফটে। এই হোটেলটা 6 তলা আর প্রায় কোনো রুমই খালি নেই। কলকাতা থেকে যখন অনলাইনে সার্চ করছিলাম তখনই দেখেছিলাম হোটেল আর ফ্লাইট টিকিটের বিরাট হাহাকার চলছে, আর পাওয়া গেলেও প্রচুর দাম। আসলে সারা বছর সিঙ্গাপুর ঘুরতে আসা গেলেও এই নভেম্বর ডিসেম্বরের সময়টা, মানে শীতকালে, বিশেষ করে ক্রিসমাস বা নিউ ইয়ার্সের সময়টা বেশি পর্যটক আসে পৃথিবীর সব প্রান্ত থেকে। মোটামুটি 5 থেকে 6 দিন লাগে পুরো সিঙ্গাপুরটা ঘুরে দেখতে। গ্লোব আমায় মোট 6 দিনের একটা আইটিনারি বানিয়ে দিয়েছে, যেটা ফলো করেই আমি ঘুরব। দীর্ঘদিন ধরে গ্লোবের সাথে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি, আর তাই এক অগাধ বিশ্বাস আছে আমার এদের উপর। শুধু বিশ্বাস নয়, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে গ্লোবের মতন ব্র্যান্ড একটা বড় ভরসার নাম। বাতাসে হালকা শীতের একটা আমেজ আর তার সাথে সকালের মিষ্টি রোদ্দুর। আজ আমরা ঘুরব সিঙ্গাপুর শহরটা। তার আগে চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আসি ফিরে এক্ষুনি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আমার প্রথম দেখা বৃষ্টির জলে।

0: চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন সিঙ্গাপুর। আসলে সিঙ্গাপুরে অনেক অনেক ঘোরার জায়গা, আর তার মধ্য থেকেই বেস্ট জায়গাগুলো ঘুরে নেব আমি। আমি মানে আমি একা নয়, অবশ্যই সাথে থাকবেন আপনারাও। হোটেলের রুমে বসে থাকার জন্য তো আসিনি এখানে, তাই তো? তাই ঝটপট ফ্রেশ হয়ে একটু কফি নিয়ে হোটেলের এক্সক্লুসিভ কুকিজ খেয়ে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। বাইরে বেরিয়ে দেখি সূর্য প্রায় মাথার উপর, আর রূপালি রোদের আলোয় মোরা সিঙ্গাপুর যেন ডাকছে, বেবি কাম কাম এক্সপ্লোর মি। হোটেলের সামনে থেকেই পেয়ে গেলাম একটা ক্যাব, যাব মুস্তাফা সেন্টার। মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম ওখানে। হোটেল থেকে এখানে আসা অবধি মিটারে বিল হলো $7.90। এই মুস্তাফা সেন্টারে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আর তাদের নামগুলো বেশ বাহারি। এই জায়গাটায় দেখি বাংলাদেশি আর ভারতীয় প্রচুর। অধিকাংশ রেস্টুরেন্টের ব্যবসাগুলো এদেরই হাতে। এছাড়াও আমার মতন মানে এখানে ঘুরতে এসেছেন এরকম পর্যটকও রয়েছে অনেক। সামনের একটা রেস্টুরেন্টে সাইনবোর্ডটার দিকে নিজে থেকেই চোখ চলে গেল, কারণ আর কিছুই নয়, চোখের সামনে জলজল করছে এর নামটা, ধানসিরি। হ্যাঁ, এখানে সব কিছুই আছে, রেস্তোরাঁ থেকে মানি এক্সচেঞ্জ পর্যন্ত সব কিছুই এক জায়গায় পাওয়া যাবে এখানে আসলে। সিঙ্গাপুরের লোক সংখ্যা তুলনায় কম, তাই সিটি সার্ভিসেসকে এরা এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর হাতে স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে গোটা শহরটা একা একাই ঘুরে নেওয়া যায়, কোনো গাইডের দরকারই পড়বে না আপনার। চারিদিক দেখে মনে হলো বারমুডা আর টি শার্টটাই বোধহয় এখানে সবাই পরে। যারা অফিস বা ব্যবসার কাজে যাচ্ছে তাদের ছাড়া বাকি সবাই দেখছি ওই বারমুডা আর টি শার্ট। এখানে কিছুটা পেট পুজো করে চললাম অর্চার্ড রোডে, ট্যাক্সি থেকে নেমে শুরু করলাম হাঁটা। এই জায়গাটাকে বলা হয় কেনাকাটার স্বর্গরাজ্য। এতদিন ধরে শুনে এসেছি এখানকার মার্কেটগুলোর কথা, যদিও আজ কিছু কেনার ইচ্ছে নেই আমার, জাস্ট দেখতে এসেছি। অবিশ্বাস্য রকম সুন্দর এই রাস্তাটা, রাস্তার দুপাশে দুর্ধর্ষ সব বিল্ডিং আর আলোর মালায় সাজানো রাস্তা। অনেক মিল খুঁজে পাচ্ছি দুবাইয়ের সাথে। সামনে দেখি এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন রাস্তার পাশে বসে, অনেকেই তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছে। আবার কিছুটা দূরে একটা খুব কম বয়সী ছেলে গিটার বাজাচ্ছে, রোবট সেজে দাঁড়িয়ে আছে একজন, আর তার সাথে সেলফি তোলার জন্য বেশ ভিড় লেগেছে। রাস্তার দুই ধারে ঝলমল করছে বিখ্যাত সব ব্র্যান্ডের শোরুমগুলো, বেশ একটা উৎসব উৎসব ভাব চারিদিকে। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি সিঙ্গাপুরে। আজ আমরা চলেছি সিঙ্গাপুরের দক্ষিণে সেন্টোসা আইল্যান্ড দেখতে। এই সেন্টোসা আইল্যান্ডে এসে মনে হলো যেন এক শপ পেয়েছি, দেশে এসে গেছি। একের পর এক গ্যালারি, অ্যামিউজমেন্ট পার্ক, চোখ ধাঁধানো সব রিসর্ট, ওয়াটার পার্ক সব এখানে আছে। এছাড়াও এখানে রয়েছে সেই নাম করা ইউনিভার্সাল স্টুডিও। স্কাই ডাইভিং তো অনেকবার দেখেছেন, হয়তো এক্সপিরিয়েন্সও করেছেন কেউ কেউ, কিন্তু এখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। ইনডোর স্কাই ডাইভিং আমি আগে কোনো দিন দেখিনি। বিশাল স্টেডিয়ামের মতন এক স্পোর্টস পার্কে অনেকেই দেখি এই ইনডোর স্কাই ডাইভিং করছে। সেন্টোসাতে সুন্দর বিচ আছে, আবার এখানে থাকার জন্য কয়েকটা হোটেল আছে, ইচ্ছে হলে আপনি রাতে থাকতে পারেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর রাতে যদি না থাকেন তাহলে একটা গোটা দিন কিন্তু আপনার লেগে যাবে এই পুরো সেন্টোসা ঘুরে দেখতে। ইভিনিংয়ে ফায়ার, সাউন্ড আর লেজার শোটা দেখে আমি তো একেবারে মুগ্ধ। পরের দিন আমরা চললাম জুরং বার্ড পার্ক দেখতে। এটা এশিয়ার সবথেকে বড় বার্ড পার্ক। টিকিট কেটে ঢোকার পর এখানেই সারাটা দিন কেটে গেল আমাদের। পার্কটা মোট 49টা ভাগে বিভক্ত, আর এখানে রয়েছে প্রায় 5000 প্রজাতির পাখি। তবে শুধু পাখি নয়, আমাদের জন্য একটা দারুণ বিষয় অপেক্ষা করছিল পার্কের ভিতরে, আর সেটা হলো আইভরি ফলস। দুর্দান্ত সুন্দর এই জলপ্রপাত, তার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন কয়েক লক্ষ বছর আগের পৃথিবীতে পৌঁছে গেছি। জলের শব্দ আর তার সাথে একটানা ঝিঝি পোকার ডাক মিশে একটা আদিম আবহ তৈরি হয়েছে। মডার্ন পৃথিবী থেকে এক ঝটকায় যেন চলে এসেছে ট্রায়াসিক পিরিয়ডে। পিছনের জঙ্গল থেকে যে কোনো সময় বেরিয়ে আসতে পারে টিরেক্সের মতন একটা বিশাল ডাইনোসরাস। নিজের মনেই হেসে উঠলাম। জানি এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। পৃথিবী থেকে ডাইনোসরাসদের লুপ্ত হওয়ার প্রায় 65 মিলিয়ন বছর পর প্রথম মানুষের উদ্ভব হয়। সারাটা দিন দারুণ কাটলো আজ, সন্ধে হয়ে আসছে, তাই এবার আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। পরপর তিনটি গানের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। সিঙ্গাপুরে আজ আমার চতুর্থ দিন, আর আজকের আইটিনারি অনুযায়ী আজ আমরা যাব সিঙ্গাপুর বটানিক্যাল গার্ডেন ঘুরতে। অসাধারণ সুন্দর এই বটানিক্যাল গার্ডেনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। 1822 সালে এই গার্ডেনটা তৈরি করেন স্যার স্ট্যামফোর্ড। পরে এটা অনেকবার রেনোভেট করা হয়, এলাকাও বাড়ানো হয় অনেকটা। আজ এটা সিঙ্গাপুরের অন্যতম সেরা পর্যটন স্থান। এর ভিতরেই রয়েছে সেই বিখ্যাত ন্যাশনাল অর্কিড গার্ডেন, যার কথা এর আগে বহুবার শুনেছি। সিঙ্গাপুরের জাতির পিতা বলা হয় প্রেসিডেন্ট লি কুয়ানকে। 1995 সালে তিনি উদ্বোধন করেন 3 হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর এই অর্কিড গার্ডেনের। পৃথিবীর প্রায় সব রকমের অর্কিডের সম্ভার এখানে আছে। অর্কিড প্রেমীরা তো অবশ্যই একবার দেখে যেতে পারেন এই গার্ডেনটা। মোট 1000 প্রজাতির অর্কিড ছাড়াও রয়েছে বহু সংখ্যক হাইব্রিড অর্কিড। অধিকাংশ পর্যটকদের দেখা দেখি আমিও হেঁটেই ঘুরতে শুরু করলাম গার্ডেনটা। অর্কিডের রং দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। একসাথে এত রঙের অর্কিড হয় সেটা জানাই ছিল না আমার। বাগানটা অনেকটাই বড়, তাই পুরোটা আরাম করে ঘুরিয়ে দেখার জন্য এখানে প্রিমিয়াম বাস সার্ভিসও আছে। প্রকৃতি এবং সবুজের সাথে মানানসই অনেকগুলো রেস্টুরেন্ট আর কফি বার দেখলাম রয়েছে। মানে চলতে চলতে পেট পুজো বা গলা ভেজানো দুটোই চলতে পারে। আমাদের যেমন হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে কলকাতার আইকনিক সিম্বল, তেমনি সিঙ্গাপুরের রাফেলস প্লেসে রয়েছে অর্ধেক সিংহ আর অর্ধেক মাছের একটা স্কাল্পচার। ওরা এটাকে বলে মালিয়ন অথবা মারমেড ও লায়নের কম্বিনেশন। সারা পৃথিবী এই সিম্বল দিয়েই সিঙ্গাপুরকে চেনে। একটি উল্টো দিকে রয়েছে সেই বিখ্যাত জাহাজ বিল্ডিং, এটা হলো মেরিনা বে স্যান্ডস হোটেল। সন্ধ্যার পর এসে দেখেছি এই জায়গার সৌন্দর্য সমস্ত সীমা ছাড়িয়ে যায়। এ সময় সামনের লেকের বোটগুলো এই সৌন্দর্য বাড়িয়ে দেয় বহু গুণ। নানান আলোর খেলার মাঝে নানান রঙের পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই অঞ্চল। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন জগৎ নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমি এসেছি আপনাদের সাথে সিঙ্গাপুরে। এখানে এসে আজ সকালে বেরিয়ে একটা মেট্রো রেলের কার্ড কিনেছি, এতে খরচটা অনেকটাই কমে যাবে। মেট্রোতে করেই গেলাম রাফেলস প্লেস দেখতে, তারপর আবার মেট্রোতে করেই মূল শহরে ফিরে এলাম। দেশ থেকে আসার সময় এখানে খাবার নিয়ে যে দুশ্চিন্তা করেছিলাম সেটা দূর হয়ে গেছে। যেখানেই ফুড কোর্ট আছে সেখানেই ইন্ডিয়ান খাবার আছে, অতএব ঝামেলা নেই। অফিস আওয়ারে এখানকার লোকেদের মধ্যে একটা বিরাট ব্যস্ততা আছে, হেলে দুলে চলার কোনো কারবার নেই কারোরই এখানে। যে হোটেলে উঠেছি সে হোটেলের নিজস্ব একটা জিম এবং সুইমিং পুল আছে। আজ সুইমিং করব, তাই কিছুটা তাড়াতাড়ি রুমে ফিরেছি। পুলের কাছে এসে দেখি বাচ্চা কাচ্চাতে বোঝাই পুল, আর বাচ্চাগুলো বেজায় লম্পজম্প করছে। সেটাও অসুবিধা ছিল না, হঠাৎ দেখলাম এক মহিলা টিউব ধরে পুলের ধারে ঝুলে রয়েছে, আর একজন পুরুষ ওই মহিলার পা ধরে সুইমিং পুলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বার বার টেনে নিয়ে যাচ্ছে। মানে অনেকটা ওই আমাদের দেশের ঠেলা গাড়ির সামনে লোকটার মতো। এই দৃশ্য দেখার পর আমি একেবারে চুপসে গেলাম, বিষয়টা মাথায় ঢোকেনি, তাই সেটা বোঝার চেষ্টা করছি। এমন সময় ঝপাস করে এক আওয়াজ, এক বিশাল সাইজের ছেলে গোটা পুলটা কাঁপিয়ে দিল এক লাফে। আমি তো ভাবলাম এর এফেক্টে আজ বোধহয় একটা ভূমিকম্প বা সুনামি হতে যাচ্ছে। ধুস, আগে সিনেমায় কত দেখতাম ফাঁকা সুইমিং পুলে নায়ক বা নায়িকা একা একা মজা করছে। আবার এর মধ্যেই দেখলাম দুই মাঝবয়সী নাকবোচা মঙ্গোলিয়ান মহিলা প্রস্তুতি নিচ্ছে পুলের সামনে এসে দাঁড়িয়ে। আমি তাদের এগিয়ে যেতে দেখে মনকে বোঝালাম, এই দুজন যদি আবার পুলের মধ্যে নামে তাহলে আমার আর জায়গা নেই, তাই পালিয়ে যা পাগলা পালিয়ে যা। মনকে বোঝালাম ব্যাপারটা, মন বুঝলো একটু পরে। এদিক সেদিক তাকিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলাম ওখান থেকে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দুটো সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100136126, অথবা আপনি এদেরকে ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। সিঙ্গাপুরের একটা প্রান্তে রয়েছে চায়না টাউন, এখানে রকমারি আইটেম দেখতে আর শপিংয়ের জন্য যাওয়া যেতে পারে। কিছু না কিছু কেনার মতো জিনিস আপনি এখানে অবশ্যই পাবেন। আর এখানকার সব থেকে বড় আকর্ষণ হলো এখানকার রাস্তার স্ট্রিট ফুড, স্পেশালি বড় চিংড়ি, কাবাব, সি ফুড, মালয়া সাতে, নুডলস, টমিয়াম স্যুপ ইত্যাদি। চায়না টাউন থেকে হেঁটে কিছুটা সামনে গেলেই আছে ম্যাক্সওয়েল ফুড সেন্টার, এখানে খাঁটি সিঙ্গাপুরের খাবারের স্বাদ পাওয়া যাবে। রাস্তার দুই সারিতে স্ট্রিট ফুডের দোকান, মাঝে খাবার জায়গা, অনেক ট্যুরিস্ট এখানে আসে জাস্ট খাওয়া দাওয়া করতে, রীতিমতো লাইন দিতে হয় খাবারের জন্য, বিভিন্ন জুস সহ চায়না টাউনের মতোই খাবার। আমরা ছবি দেখে কিছু খাবার অর্ডার দিলাম, স্বাদ কিন্তু অসাধারণ। খাবার কথা বলছি যখন, তাহলে তেলক আয়ের মার্কেটের কথা তো বলতেই হবে। সিঙ্গাপুরে এসে আমার দেখা সেরা স্ট্রিট ফুড সেন্টার এটাই। তেলক আয়ের অথবা ডাউনটাউন স্টেশনে নেমে কিছুটা হেঁটে আসতে হয় এই মার্কেটে। এখানে খাবার জন্য ট্যুরিস্টদের অসম্ভব ভিড় থাকে। এই হকার সেন্টারের ভিতরে যত ভিড়, বাইরের রাস্তায় তার চেয়ে বেশি ভিড়। এখানে সবচেয়ে সুস্বাদু খাবার হলো চিকেন সাতে, যা অবশ্যই টেস্ট করা দরকার, দুর্ধর্ষ খেতে। চিকেন ছাড়াও বিফ ও চিংড়ির সাথে পাওয়া যায়। এছাড়া সি ফুড, ডিমসাম, ফ্রাইড রাইসের মতন অন্যান্য স্ট্রিট ফুডও আছে এখানে। এবার একটু মার্কেটিং করার পালা। বুগিস স্টেশনের কাছেই আছে বুগিস শপিং মল, আর আমরা চললাম সেখানে। এটা হলো সস্তায় শপিংয়ের একটা জায়গা। মার্কেটটা বেশ বড়, জামা কাপড়, টি শার্ট, খেলনা, ঘড়ি, সুভেনির ইত্যাদি পাওয়া যায় এখানে। তবে বেস্ট রেটের জন্য কিছুটা কিন্তু দামাদামিও করতে হলো। এটা শপিংয়ের জন্য হাইলি রেকমেন্ডেড জায়গা। আর যেটা আপনার নজরে পড়বে সেটা হলো এখানে ঢোকার মুখেই অনেক জুসের দোকান, হাজারো রকমের জুস। এছাড়া স্ট্রিট ফুড, বিউটি শপ, ফিশ স্পা ইত্যাদি আছে মার্কেটের উপরের তলাগুলোতে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সিঙ্গাপুরে আসলে সবাই মাস্ট ভিজিটের তালিকায় রাখে যে জায়গাটা, সেটা হলো এখানকার চিড়িয়াখানা। ছোট থেকে বড় সকলের জন্য অন্যতম বেড়ানোর জায়গা এই সিঙ্গাপুর জু। সিঙ্গাপুরের চিড়িয়াখানাটিতেও রয়েছে বিশেষ সব আকর্ষণ। প্রচলিত আছে, ব্রিটিশরা সিঙ্গাপুর ছেড়ে চলে যাওয়ার সময় তাদের পোষা প্রাণীগুলো নাকি রেখে যায় এখানে, বিশেষ সব আকর্ষণ। প্রচলিত আছে, ব্রিটিশরা সিঙ্গাপুর ছেড়ে চলে যাওয়ার সময় তাদের পোষা

মালাউন পার্ক। মালিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরবাসীদের গর্বের প্রতীক, আবার বীরত্বের প্রতীকও বটে। একটা বেশ পুরানো গল্প আছে এই নিয়ে। বহু বছর আগে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে দ্বীপে। অধিবাসীরা তখন নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে। ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় এই অধিবাসীদের। আর সেই থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরীদের গর্ব আর বীরত্বের প্রতীক। এ মার্লিনের এই মূর্তি মেরিনা বে তার মারলাউন পার্কে অবস্থিত। রাতের বেলায় মেরিনা বে চারপাশে শুরু হয় চোখ জুড়ানো লেজার শো। চেষ্টা করবেন অবশ্যই সেটা দেখার। এই মেরিনা গার্ডেন্স বাই দ্য বে একটা অপূর্ব সুন্দর জায়গা। বিপুল সংখ্যক পর্যটক রোজ আসে এখানে। যথারীতি সন্ধ্যার পর এর সৌন্দর্য আরও বেড়ে যায়। মেরিনা বে পার ঘেঁষে এই বাগান। এখানে সারা দিন নানান ধরনের ইভেন্টে অংশগ্রহণ করা যায়। বাগানটির এক এক প্রান্তে এক এক ধরনের আয়োজন রয়েছে, আর রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম মেরিনা সাউথ পায়ার্সে। এটা আসলে আমাদের ওয়াইজ্যাকের মতন, তবে ছোট আকারের। সাগরের তীর ঘেঁষে এই জেটিটা তৈরি করা হয়েছে। এখান থেকে নানান জায়গায় লঞ্চ ছেড়ে যায়, আর এখানেই রয়েছে মেট্রো রেলের শেষ স্টেশন। হোটেলে ফিরব বলে একটা ট্রেনে উঠে পড়লাম। পুরো ট্রেন ফাঁকা, একটা ভুতুরে গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। এটার আলাদা একটা মজা আছে। সিঙ্গাপুরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা এরা কাজে লাগিয়েছে, হয় ব্যবসায়িক উদ্দেশ্যে নয়তো সৌন্দর্যের জন্য। পরপর দুটো গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আগেই বলেছিলাম সেন্টোসার কথা, ওখানে যাওয়ার জন্য হোটেলের সামনে থেকেই বাস পাওয়া যায়। বাসে উঠেই বেশ অবাক হলাম, হিজাব পরা এক মহিলা চোখে কালো চশমা পরে বিরাট এই দোতলা বাস চালাচ্ছে। জাস্ট অ্যামেজিং। সেন্টোসা মূলত একটা থিম পার্ক, নানান ধরনের রাইড, মিউজিয়াম, বিচ ও সিনেমার ব্যবস্থা আছে এখানে। এখানকার ইউনিভার্সাল স্টুডিও পৃথিবী বিখ্যাত। আমি প্রথমেই কেবল কারে চললাম, ভালো লেগেছে ঠিক, তবে এটা দার্জিলিংয়ের রোপওয়ের মতনই এত এক্সাইটিং নয়। দেখলাম এখানে কেউ একা আসে না, এমনকি দোকাও কম আসে, এখানে সবাই আসে ছোট বাচ্চাদের নিয়ে। এখানে আমার একা একা ঘুরতে মোটেই ভালো লাগছিল না, বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসব সেই প্ল্যানটা ঠিক করলাম। এখানে একাধিক মনোরেল আছে, এতে করে সেন্টোসার মধ্যে চারটি স্পটে যাওয়া আসা করা যায়, আর এটা পুরো ফ্রি। স্পটে পৌঁছে হেঁটে হেঁটে যতখানি সম্ভব দেখার চেষ্টা করছি। এর মধ্যেই আবার এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল। এ বৃষ্টি আমাদের দেশের বৃষ্টির মতোই। একদল খুদে বাচ্চা দেখি এক মহিলার তত্ত্বাবধানে ফ্লোরে বসে খেতে শুরু করেছে। ঘুরে ফিরে আরেকবার আসলাম ওই মুস্তাফা সেন্টারে। দুটি বিরাট সাইজের বিল্ডিংকে সমন্বয় করে এই ওয়ান স্টপ শপিং মল তৈরি করা হয়েছে, এখন আরও বাড়ানো হচ্ছে। শুরুটা করেছিলেন মুস্তাফা নামে এক ইন্ডিয়ান ভদ্রলোক। এখানে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, এখানকার প্রায় সব কর্মচারী ইন্ডিয়ান। এখানে নাকি কেউ কোনো কিছু পাহারা দেয় না, তবে চুরি করে ধরা পড়লে 7 বছরের জেলসহ জরিমানা হতে পারে। এখানকার স্থানীয় মানুষেরা শরীর নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ সতর্ক। বিকেলবেলা পার্কগুলোতে দল বেঁধে সবাই জগিং করে। এয়ারপোর্ট থেকে হোটেল আসার সময় অভিজ্ঞ ট্যাক্সি ড্রাইভার বলেছিলেন এখানকার 99% লোকের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, সরকার অ্যাপার্টমেন্ট বানিয়ে জনগণের কাছে বিক্রি করে। সামর্থ্য অনুযায়ী কেউ 2 রুমের, কেউ 3 রুমের, কেউ বা 4 রুমের অ্যাপার্টমেন্ট কিনে নেয়। তিনি আরও বলেছিলেন, তোমার যদি একটা বাসস্থান না থাকে তবে তুমি মনোযোগ দিয়ে কাজ করবে কেমন করে? 6 দিনের এই সিঙ্গাপুর দর্শনে বুঝলাম এখানে এক সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ও সিস্টেম গড়ে উঠেছে। মানুষের মধ্যে সততা ও প্রফেশনালিজম ডেভেলপ করেছে, যার কারণে তাদের উন্নতি এত দ্রুত হয়েছে এবং আরও হচ্ছে। চলুন এখন শুনে নিই পরপর 3টে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরের নানান পশু পাখিদের মাঝ দিয়ে ট্র্যাম করে পর্যটকরা বিচরণ করেন। বাঘ, হরিণ, ভালুক, হাতি, উট, কুমির এই সাফারিতে প্রাণীদের মধ্যে অন্যতম। এই সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যেখানে সিঙ্গা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ সিমহা থেকে, যার অর্থ সিংহ, এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর। মালয় কাহিনী অনুসারে 1299 সালে স্যাং নীলা উতামা আজকের সিঙ্গাপুরকে সিঙ্গাপুরা নামে নামকরণ করেন। স্যাং নীলা উতামা তখন শ্রীবিজয়া সাম্রাজ্যের রাজধানী পালেমবাং এর রাজপুত্র ছিলেন। একদিন তিনি ও তার কিছু সৈন্য মিলে বিনতান দ্বীপে শিকার করতে যান। শিকারের সময় সে একটা হরিণের পিছু নিতে নিতে একটা ছোট্ট পাহাড়ের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে তিনি আর হরিণটাকে দেখতে পাননি। তারপর হরিণটাকে শিকারের উদ্দেশ্যে সামনে থাকা একটা বড় পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন। পাহাড়ে ওঠার পর তিনি ঠিক সামনেই আরও একটা ছোট্ট দ্বীপ দেখতে পান। মন্ত্রীকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন দ্বীপটির নাম নাকি তেমাসেক। তিনি সেখানে যাওয়ার জন্য তার লোকজনকে আদেশ করলেন এবং জাহাজে চড়ে তেমাসেক দ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। তা এই তেমাসেক যাওয়ার পথেই তার জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। ঝড়ের তাণ্ডব লীলা বেড়ে যাওয়ার কারণে তিনি জাহাজ থেকে ভারী মালগুলো সব ফেলে দেওয়ার আদেশ দেন। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এদিকে ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলেছিল। এরকম অবস্থায় জাহাজের ক্যাপ্টেন রাজপুত্র স্যাং নীলা উতামাকে তার সোনার মুকুটটাও সাগরে ফেলে দেওয়ার কথা বলেন। ক্যাপ্টেনের কথা অনুযায়ী স্যাং নীলা তার মাথার মুকুট সমুদ্রে ফেলে দিলেন। অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল আর তারা সবাই তেমাসেক দ্বীপে নিরাপদে পৌঁছে গেলেন। সেখানে তিনি হঠাৎই দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যাওয়ার একটি জন্তুকে দেখতে পান। মন্ত্রী ঠিক মতো দেখতে না পেয়ে সিংহ নামে অভিহিত করে। এরপর স্যাং নীলা উতামা সেখানে বাস করা শুরু করলেন এবং একটা শহর প্রতিষ্ঠা করেন। তিনি শহরটির নাম দেন সিঙ্গাপুরা বা সিংহের শহর, দ্য সিটি অফ লায়ন। তবে সব থেকে মজার বিষয় হলো সিঙ্গাপুরে কিন্তু কোনো সিংহ নেই। মনে করা হয় স্যাং নীলা উতামা যে জন্তুটিকে দেখেছিলেন সেটি আসলে সিংহ ছিল না, সেটি ছিল মালয়েশিয়ান বাঘ। চলুন এখন শুনে নিই পরপর খুব সুন্দর দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মূলত ১৯৬৩ সালে ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল। মতের মিল না হওয়ায় ১৯৬৫ সালে তারা মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং নিজেদের স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করে। সে সময় সিঙ্গাপুরকে নিয়ে খুব বেশি বলার মতো কিছুই ছিল না। সিঙ্গাপুরের পরিচয় ছিল শুধুই একটি মাছ ধরা কেন্দ্র হিসাবে। এই দেশে তখনকার বেশিরভাগ মানুষ ছিল অশিক্ষিত এবং মাছ ধরাই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ৭১৬ বর্গ কিলোমিটারের দেশটি ছিল এক কথায় অপরাধ ও দারিদ্রতায় জর্জরিত একটি মৎস্য ব্যবসা কেন্দ্র। ছোট্ট এই নগর রাষ্ট্রের উল্লেখ করার মতন কিছুই ছিল না তখন। প্রাকৃতিক সম্পদই দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি, এই কথায় যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। মালয় এবং চীনাদের ভিতরে ঝগড়ার কারণেই আইন শৃঙ্খলার ব্যবস্থাও ছিল বেশ খারাপ। এক কথায় তখনকার সিঙ্গাপুর আর এখনকার সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল তফাত ছিল। তখন কেউ চিন্তাও করেনি যে এই বিপর্যয় কাটিয়ে উঠে সিঙ্গাপুর কখনো উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পারবে। এই বিপর্যয় সামলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে পড়ে, তিনি হলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে দেশকে পৃথক করতে লি কুয়ান অগ্রণী ভূমিকা পালন করেন। এরপর শক্ত হাতে তিনি দেশের হাল ধরেন। তারা প্রাণ চেষ্টায় এবং বুদ্ধিমত্তায় ধীরে ধীরে সিঙ্গাপুর আলোর পথে হাঁটা শুরু করে। তিনি প্রথমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনেন। এরপর তিনি দেশের একমাত্র সম্পদ জনসংখ্যাকে কাজে লাগানোর বিস্তর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি মানুষের সততাকে সবচাইতে বেশি মূল্যায়ন করতেন, এমনকি মেধা চাইতেও বেশি। তিনি মনে করতেন মানুষের সকল শিক্ষা ও মেধার কোনো মূল্যই নাই যদি না সে সৎ হয়। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যে বেকারত্বের হার কমে মাত্র ৩% চলে আসে, প্রবৃদ্ধি বেড়ে যায় প্রায় ৮%। কুয়ানের দূরদর্শিতায় ৮০ দশকে সিঙ্গাপুর কম্পিউটার যন্ত্রাংশ তৈরি করা শুরু করে দেয়। দেশে পর্যটকদের আগমনকে উৎসাহিত করার জন্য ১৯৮১ সালে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট উন্মুক্ত করা হয় এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমস্ত দুর্দশাকে পিছনে ফেলে সিঙ্গাপুর আজ পৃথিবীর ২২তম ধনী দেশ। সিঙ্গাপুরের জীবনযাত্রার মান উন্নতির দিক থেকে এশিয়ার মধ্যে চতুর্থ। এখানকার ৮৩% মানুষই উন্নত হাউজিং এস্টেটে বসবাস করে। এসব পরিসংখ্যাই বলে দেয় যে সিঙ্গাপুর আজ ইউরোপের থেকে কোনো উন্নত রাষ্ট্রের চাইতে কোনো অংশে কম নয়। এখানে এসে দেখলাম এখানকার চমৎকার পরিচ্ছন্নতা। যেখানে সেখানে ময়লা ফেলা কিন্তু এদেশে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি তা করে তাহলে তাকে শাস্তি হিসাবে ১ দিন ওই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পালন করতে হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থানের কারণে সিঙ্গাপুরে তাপমাত্রা এবং আর্দ্রতা দুই বেশি থাকে প্রায় সারা বছরই। এ কারণে বছরের যে কোনো সময় আপনি সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি পর্যটক সমাগম ঘটে সিঙ্গাপুরে। এই সময় গেলে আপনি অনেক উৎসব এবং ইভেন্টে যোগ দিতে পারবেন। এর মধ্যে বিখ্যাত সিঙ্গাপুর সেল ফেস্টিভ্যাল আর ফুড ফেস্টিভ্যাল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ভিড় কম থাকে এবং
আবহাওয়াও থাকে বেশ মনোরম। সিঙ্গাপুরে বর্ষাকাল থাকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সিঙ্গাপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে ফ্লাইয়ার অন্যতম, একে নির্দ্বিধায় পৃথিবীর বৃহত্তম নাগরদোলা বলা চলে। $240 মিলিয়ন ব্যয়ে নির্মিত 165 মিটার উচ্চতার এই নাগরদোলাটি 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাতের বেলা এই নাগরদোলায় চড়ে চমৎকার আলোকোজ্জ্বল সিঙ্গাপুরের 360 ডিগ্রি দৃশ্য দেখার চাইতে রোম্যান্টিক আর কি হতে পারে বলুন তো। আপনি ইচ্ছা করলে এই নাগরদোলায় থাকাকালীন অবস্থায় আপনার ডিনারটাও সেরে নিতে পারেন, এক কথায় অপূর্ব কিছু অনুভূতি পাবেন। এখানে সকাল 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে এই ফ্লায়ার। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আবার ফিরে আসবো পরের সপ্তাহে এরকমই কোনো একটা নতুন জায়গার কথা জানাবো আপনাদের। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের অবশ্যই জানান, আর কিভাবে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই বছরটা আপনাদের সবাই কাটুক ভীষণ ভীষণ ভালো এবং আনন্দে। তবে একটু দাঁড়ান, এক্ষুনি পালাবেন না কোথাও, আপনার জন্য রয়েছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়া

ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধে ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে, কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্য কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্ততাগ্রে ভূতসজাতপতিরেক,
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: দিনের আলো নিবে এলো সুচি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙ।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরং

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর শুরু করছি কলকাতার বিষয়ে একটি গল্প দিয়ে। 1778 সালের শেষের দিকে রাজা নবকৃষ্ণ দেব কোম্পানির কর্তাদের কাছে কিন্তু অভিযোগ জানাইছিলেন যে মদন দত্ত একটি নতুন বাজার নাকি চালু করতে চলেছেন সুতানুটি অঞ্চলে। নবকৃষ্ণ সত্য সেই অঞ্চলের জমির লিজ পেয়েছেন কোম্পানির কাছ থেকে এবং নিজের বাজার তৈরিও করে নিয়েছিলেন। এই অবস্থায় কাছাকাছি নতুন বাজার যদি চালু হয় তার প্রভূত ক্ষতি কিন্তু তার হয়ে যাচ্ছে। তার বাজার থেকে বিক্রেতাদের অন্য বাজারে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথা তিনি বলেন। তিনি এও উল্লেখ করেন যে শহরের চলতি রীতিনীতি না মেনেই এই বাজার প্রতিষ্ঠা করেছেন মদন দত্ত। নবকৃষ্ণের আমিন আর কর্মচারীরা যখন যায় এই নতুন বাজারে খোঁজ খবর নিতে, তখন নাকি তাদের গালাগালি দিয়ে আর মারধর করে ভাঙিয়ে দেওয়া হয় সেখান থেকে। তারপর কি হলো এ বিষয়ে আরো কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: জাতের নামে বদজাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পূজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া।

0: খাচ্ছ থাবা, তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র। এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। হ্যাঁ বন্ধু, কথা বলছিলাম ওই বাজার নিয়ে, যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে রাজা নবকৃষ্ণের চিঠির পরপরই কোম্পানির কাছে আরেকটি চিঠি আসে সুতানুটি বাজারের দোকানদারদের কাছ থেকে। নবকৃষ্ণের জুলুমে অতিষ্ঠ হয়ে তারা বাধ্য হয়েছেন নাকি সুতানুটি ছেড়ে মদন দত্তের জমিতে আশ্রয় নিতে। এই কথা কিন্তু লেখা হয় সেই চিঠিতে। এই দুটো চিঠি পেয়ে কিন্তু কোম্পানি নড়ে চড়ে বসেছিল সেই সময়। মদন দত্তকে সেই সময় জেরাও করা হয়েছিল এবং তারপর একে একে রাজা নবকৃষ্ণ, এদের দুজনের উকিল, কর্মচারী, বিভিন্ন দোকানদার ও বিক্রেতা সকলকেই জেরা করা হয়। এই যে প্রশ্ন উত্তরের খেলা চালু হলো, এখান থেকে পরবর্তীকালের গবেষকদের কাছে নানা আকর্ষণীয় উপাদান কিন্তু জমা হতে শুরু করলো ঔপনিবেশিক লেখাগারে। এই কাগজপত্র জঙ্গল থেকে আমরা কলকাতায় কোম্পানি শাসনের গোড়ার যুগের কিছু বৈশিষ্ট্য কিন্তু খুঁড়ে বের করতে পারি, বিশেষত বাজার ও ব্যক্তিগত সম্পত্তি, পণ্য ও তার শুল্ক, জমি ও জমি ভাড়া, এছাড়া সরকারি নীতি ও তার ভাগফোকর নিয়ে। নবকৃষ্ণ আর মদন দত্তের এই লড়াইয়ের মধ্যে কোম্পানির স্বার্থ কিন্তু জড়িয়েছিল। আরও কথা হবে অবশ্যই গানের উপরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
4: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে curated top properties across India. Bharate top 10ta shohorer curated top 10ta premium property especially for the NRIs. Properties er shonge thakche moner moto furnishings ar interior kori nawar shubidhao. Mane shudhu property noy, ei jano puro nijer barir amej.
4: Tai jokhoni India te ferar plan korben nishchinte obosshoi jogajog korben Ghar Aja Pardesi shonge. Aro bishode jante visit korun www.gharajapardesi.labdesi.in.
3: Poropashe miss korchen bangla ke? Miss korchen কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে? কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
6: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালি 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশে নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? প্রতীকের সঙ্গ লও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুরু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আর হল কত কাল। এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূর্তি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছুটে দুরন্ত জীবন নির্ঝরিণি মরণের বাজায় কিঙ্কিনি, অজানা সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ পাহে কবি, তুমি ছবি নহে নহে ন শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখা বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরে ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়ত মর্মর মুখ ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুল নাকি ফুল ভুল নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
2: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, শুনে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা, কথা হচ্ছে পুরোনো দিনের কলকাতার বাজার নিয়ে। আর সেখানে ক্ষেত্রে আমি বলছিলাম যে নবকৃষ্ণ আর মদন দত্তের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল মূলত তাদের নিজস্ব বাজার নিয়ে, আর এই ঝামেলার মধ্যে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের স্বার্থও কিন্তু জড়িয়ে ছিল। এইটা আমরা দেখি যে পরবর্তীকালে যখন মদন দত্তকে জেরা করা হয় কোম্পানির তরফ থেকে, তখন তিনি বলেন যে তিনি কোনো বাজার নাকি বসাননি, তিনি নাকি কিছু মুদিয়ার দোকানদারকে তার জমি ভাড়া দিয়েছে না, সেই বাবদ তিনি টাকা নিচ্ছে তাদের কাছ থেকে, মানে এই কথাটা মদন দত্ত সেই সময় বলে। কোনো দ্রব্যের উপর শুল্ক ধার্য করেননি তিনি, সেই বাবদ কোনো আয়ও তার নাকি নেই। তাই বাজার বলতে যা বোঝায়, যেখানে বাজারের মালিককে জিনিস বেচা কেনার জন্য আলাদা করে কর দিতে হয়, সেরকম কিছুই নাকি মদন দত্তের নেই, এই কথা তিনি কোম্পানিদেরকে বলে। আর কোম্পানি ব্যাপারটা খতিয়ে দেখতে চাইলে মদন দত্তের এই বাজার পরিদর্শন করতে তিনি কিন্তু মানে কোম্পানির লোকেরা কিন্তু সিদ্ধান্ত নেন যে তারা লোক পাঠাবে, কারণ যদি সত্যি বাজার বসিয়ে না থাকেন তিনি, তাহলে শুধু যে নবকৃষ্ণর ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, কোম্পানিরও কিন্তু শহরের বাজার থেকে প্রাপ্ত খাজনার অধিকারটা খর্ব হচ্ছে। সেই জন্য কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা নাকি লোক পাঠাবে, যাতে এটা দেখা যায় যে মদন দত্ত সত্যিই বাজার কলকাতা শহরে বসিয়েছে কিনা। তারপর কি হলো সে ব্যাপারে কথা বলবো অবশ্যই একটু পরে, তো শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
4: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায়ের দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি। ন ছবি ন তুমি ছবি।
5: আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম, আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতার বাজার নিয়ে। কোম্পানি আমলে কলকাতা গড়ে ওঠার এই প্রথম যুগে সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজের কর্তৃত্ব জাহির করার একটা মুখ্য উপায় কিন্তু ছিল ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে হাট বাজার, পথঘাটের উপর কর চাপানো, এছাড়া শহরে পণ্যের চলাচলের উপরে কিন্তু নজরদারি করা। অন্যদিকে বাঙালি বড় মানুষদের সামাজিক প্রতিপত্তির এক নিদর্শনই ছিল নিজের নামে বাজার প্রতিষ্ঠা করা, যা রেশ কিন্তু আমরা আজকেও কলকাতার বিভিন্ন বাজারের নামে দেখতে পাই। কোম্পানির শহরে কেউ যদি বাজার বসাতে চাইতো নিজের জমিতে, তাহলে সরকারের থেকে কিন্তু অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল সেই সময়। মাথায় রাখতে হবে যে 18 শতকে কলকাতায় সম্পত্তি হিসেবে বাজার, বিত্তশালী ভারতীয় এবং কোম্পানি উভয় পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভদায়ক ছিল। সেই সূত্র ধরে সুতানুটি বাজারে কোম্পানি কিন্তু খোঁজ খবর শুরু করলো, মানে সেই বাজারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও
2: বাংলানে.com আবার আসিব ফিরে ধান শিড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল্লা।

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: ওলো বক, আমারি পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসীমন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। পুরনো দিনের কলকাতার বাজার সম্পর্কে আজকের প্রবাসীমন অনুষ্ঠানে কথা হচ্ছে। আর আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সুতানুটি বাজারের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছিল, যেটি মদন দত্ত বলে একজন ভদ্রলোক গঠন করেছিলেন। কোম্পানির ক্ষেত্রে যখন তারা খোঁজ খবর করতে শুরু করে, কোম্পানি লক্ষ্য করে যে আপাত দৃষ্টিতে মদন দত্তের বাজার অন্য যে কোনো বাজারের মতো নেই, মানে বেচা কেনা সেখানে কিন্তু পুরোদমে চলছে। যদিও তারা এই বিষয়ে নিশ্চিত ছিল না যে মদন দত্ত আদৌ কোনো কর নিচ্ছেন কি না বিক্রেতাদের কাছ থেকে, কিন্তু এরপরে কিন্তু মজাটা শুরু হয়ে যায়। মানে কোম্পানির কর্মচারীরা লক্ষ্য করে যে দু একদিন তদন্তের পরেই মদন দত্তের বাজারের ধরন ধারণ কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই ফাঁকা জমিতে কয়েকটি বাড়ি তৈরি করা হয়েছে এবং বাড়ির দালান থেকে লোকে জিনিসপত্র বেচা কেনা কিন্তু চালাতে থাকছে সেই সময়। শহরের অন্য বাজারের ক্ষেত্রে, সেই সময়কার বাজারের ক্ষেত্রে বলছি, সেই সময় কিন্তু অন্য বাজারগুলো খোলা আকাশের নিচে কোনো মাঠ বা রাস্তা জুড়ে মোটামুটি বাজার বসত। কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে প্রায় সব বিক্রেতারাই মানে এই বাজারে, সুতানুটি বাজারে, মাথার উপরে কিন্তু তাদের কিছু না কিছু ঢাকা আছে। তারপরে কী হলো সে ব্যাপারে কথা হবে, কিন্তু অবশ্যই গানের উপরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আপনাদেরকে বাজার সম্পর্কে বলছি, পুরনো দিনের কলকাতার বাজার সম্পর্কে বলছি। আপনাদেরকে বলছিলাম যে কিভাবে মদন দত্তের তৈরি করা বাজার, মানে সুতানুটি বাজার, তার উপরে কোম্পানির লোকেরা কিন্তু ওখানে গিয়ে গবেষণা করেন, বুঝতে চেষ্টা করেন যে বাজার চলছে কিনা। আর তারা দেখেন যে এই বাজারটা অন্য বাজার, মানে সে শহর কলকাতায় সেই সময় যেই রকমের বাজার হতো, মানে মাঠে লোকেরা বসতো তাদের জিনিসপত্র নিয়ে, সেই বাজারের থেকে অনেকটাই আলাদা। কারণ সে তারা লক্ষ্য করে যে প্রায় সব বিক্রেতারই মাথার উপর কিছু না কিছু ঢাকা আছে, তাই বলে তারা সেইভাবে নাকি বিক্রি করছেন সে সময় এই সুতানুটি বাজারে। আর মদন দত্তের মতে বাজারের ব্যাপারই নয়, মদন দত্ত বলে যে মুদি বা দোকানিরা এই এলাকায় নাকি তখন ছিলই, আর কোম্পানির কর্মচারীরা অবশ্য সেই মত, মানে মদন দত্তের মত মানতে সেই সময় প্রস্তুত ছিলেন না। তারা একদিন গিয়ে এক মাছ বিক্রেতাকে ওই এলাকা ছেড়ে যেতে চলে যেতে বলেন, আর তখন দেখা যায় যে সেখানকার সব দোকানদাররা একজোট হয়ে তাদেরকে ঘিরে ধরে এবং দাবি করেন যে খোদ সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া এই অঞ্চল ত্যাগ করবে না কোনো রকমের মানুষজনই। এর পরপরই এই দোকানিরা কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে একটি পিটিশন জমা দেন। একাধারে নবকৃষ্ণ কোম্পানিকে অভিযুক্ত করে তারা দাবি করে যে মদন দত্তের সহযোগিতা ছাড়া তারা বেচাকেনা নাকি করতে পারছেন না। তারপর আমরা দেখি যে কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তের মদতই কিন্তু এই লোকগুলো অনেক শক্তিশালী হয়ে উঠছে, আর তারা কিন্তু নিজে একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে, যেটা মদন দত্ত কিন্তু তাদেরকে মদত দিচ্ছে। আরও কথা হবে কিন্তু গানের ওপারেই।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। আর যেটা বলছিলাম, সেই সময় কিন্তু কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তই কিন্তু মদত দিচ্ছে তার বাজারে যারা কাজ করছে বা তার বাজারে যারা ভাড়া দিচ্ছে তাকে, সেই লোকগুলোকে, এবং সে নিজেও কিন্তু একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে বিক্রেতাদের নিজের বাজারে আকর্ষিত করার জন্য। তাদের পণ্যের উপর কোনো কর কিন্তু মদন দত্ত চাপাননি, এর ফলে সুতানুটি অঞ্চলে সরকারি বাজারেরও বেশ ক্ষতি হচ্ছিল। কেউ কেন আরও মানে বেশি পয়সা দিয়ে নবকৃষ্ণ বা সরকারের বাজারে বসতে চাইবে যখন সেই একই এলাকায় অন্য একটা জায়গা পাওয়া যাচ্ছে যেখানে শুধু জমির ভাড়া দিলেই হয়। কোম্পানি বুঝতে পেরেছিল যে শহরে সরকারি আর ব্যক্তিগত বাজারের এই দ্বন্দ্বে শুধু মালিকরাই যুযুধান পক্ষ নয়, সাধারণ বিক্রেতারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠী। তাদের মালিককে নিজের কবজায় সেজন্য আনাটা খুব জরুরি ছিল। আর মদন দত্তের জমিতে যে বেচা কেনা চলছে কোম্পানির অনুমতি ছাড়াই, সেই এলাকাকে বাজার বলে চিহ্নিত করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু কোমর বেঁধে নেমেছিল। মানে তারা চেষ্টা করছিল একগুচ্ছ নতুন প্রশ্ন তৈরি করার, যেখানে ওরা বিশ্লেষণ করার চেষ্টা করে যে বাজারের চরিত্র কিভাবে নির্ধারণ করা যায়। আরও কথা হবে গানের উপরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, day.

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি কলকাতার বাজার নিয়ে, মানে পুরনো কলকাতার বাজার নিয়ে। বন্ধু, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতেন তারা কিন্তু কোনো সন্দেহই রাখেননি এটা বুঝতে যে মদন দত্তের জমিতে যা চলছে তা এক বাজার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাজার বলতে কী বোঝায় এই প্রশ্ন কিন্তু তাদের মাথায় ঘুরছিল। কীভাবেই বা একটা অঞ্চলকে আমরা বাজার বলে চিহ্নিত করতে পারি, এইসব প্রশ্ন কোম্পানির সরকারের ক্ষমতা ও কর্তৃত্বকে নানা সমস্যার মুখে ফেলে দেয় সেই সময়। সরকারের আর্থিক ক্ষতিও কিন্তু একটা বড় কারণ ছিল এই রকম ব্যক্তিগত বাজার নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার একটা ক্ষেত্র হিসেবে সেটা কিন্তু হয়ে দাঁড়ায়। এই বিশেষ ক্ষেত্রে কোম্পানির কোনো উপায় ছিল না মদন দত্তকে ছাড় না দিয়ে থাকার। কিন্তু এই বাজারের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু কলকাতার আদি যুগে জমির দখল আর ব্যক্তিগত সম্পত্তির সঙ্গে সামাজিক আধিপত্যের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে তার একটা আভাস কিন্তু পেয়ে যায়।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

বাহাতের কবজিটা ঘুরিয়ে আমার হাত ঘড়িটা সামনের ওই বড় ডিজিটাল ক্লকটার সাথে একবার ঝট করে মিলিয়ে নিলাম। ঠিক 11:10। আমি এখন লাগেজটা কালেক্ট করে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। জাস্ট আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছে আর আমি এখন একটা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের এক্সিট গেটের সামনে। এই এয়ারপোর্টকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। অবাক হয়ে দেখছি কত হাজার হাজার যাত্রী ক্রমাগত ঢুকছে আর বেরোচ্ছে এই বিরাট এয়ারপোর্ট থেকে। বিশ্বের সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে এই এয়ারপোর্টটি একটা। অপূর্ব সৌন্দর্যে ভরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা। ফ্লাইট থেকেই দেখতে পাচ্ছিলাম গোটা শহর জুড়ে বিশাল বিশাল সব হাইরাইজের ছড়াছড়ি। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বিলাসবহুল শহর বোধ হয় এই সিঙ্গাপুর। আমার ক্যাব এসে গেছে, এবার চলেছি হোটেলের পথে। ক্যাবের কাছে জানলাটা নামিয়ে দিলাম, তাজা হাওয়া এসে আমার চুলগুলোকে এলোমেলো করে দিল। গোটা শহরটা ভীষণ ব্যস্ত আর প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি সাজানো ফুটপাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি এসে গেছি, আপনাদের কৌশিক। আর আজ আমি এসেছি সিঙ্গাপুরে। এখানে দেখলাম রাস্তায় কোনো গাড়ির জ্যাম নেই, ট্রাফিক সিগন্যালেও খুব কম সময় খরচ হলো আমাদের। রাস্তার দুপাশে একের পর এক উঁচু হাইরাইজ। ঝকঝকে রাস্তা পেরিয়ে আমাদের হোটেলে পৌঁছতে লাগলো মাত্র মিনিট 20। হোটেলে পৌঁছানো মাত্রই পেলাম এক রাজকীয় অভ্যর্থনা। তারপর রিসেপশন থেকে নিজের রুমে ডিজিটাল কিটা নিয়ে উঠলাম লিফটে। এই হোটেলটা 6 তলা আর প্রায় কোনো রুমই খালি নেই। কলকাতা থেকে যখন অনলাইনে সার্চ করছিলাম তখনই দেখেছিলাম হোটেল আর ফ্লাইট টিকিটের বিরাট হাহাকার চলছে, আর পাওয়া গেলেও প্রচুর দাম। আসলে সারা বছর সিঙ্গাপুর ঘুরতে আসা গেলেও এই নভেম্বর ডিসেম্বরের সময়টা, মানে শীতকালে, বিশেষ করে ক্রিসমাস বা নিউ ইয়ার্সের সময়টা বেশি পর্যটক আসে পৃথিবীর সব প্রান্ত থেকে। মোটামুটি 5 থেকে 6 দিন লাগে পুরো সিঙ্গাপুরটা ঘুরে দেখতে। গ্লোব আমায় মোট 6 দিনের একটা আইটিনারি বানিয়ে দিয়েছে, যেটা ফলো করেই আমি ঘুরব। দীর্ঘদিন ধরে গ্লোবের সাথে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি, আর তাই এক অগাধ বিশ্বাস আছে আমার এদের উপর। শুধু বিশ্বাস নয়, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে গ্লোবের মতন ব্র্যান্ড একটা বড় ভরসার নাম। বাতাসে হালকা শীতের একটা আমেজ আর তার সাথে সকালের মিষ্টি রোদ্দুর। আজ আমরা ঘুরব সিঙ্গাপুর শহরটা। তার আগে চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আসি ফিরে এক্ষুনি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন সিঙ্গাপুর। আসলে সিঙ্গাপুরে অনেক অনেক ঘোরার জায়গা, আর তার মধ্য থেকেই বেস্ট জায়গাগুলো ঘুরে নেব আমি। আমি মানে আমি একা নয়, অবশ্যই সাথে থাকবেন আপনারাও। হোটেলের রুমে বসে থাকার জন্য তো আসিনি এখানে, তাই তো? তাই ঝটপট ফ্রেশ হয়ে একটু কফি নিয়ে হোটেলের এক্সক্লুসিভ কুকিজ খেয়ে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। বাইরে বেরিয়ে দেখি সূর্য প্রায় মাথার উপর, আর রূপালী রোদের আলোয় মোরা সিঙ্গাপুর যেন ডাকছে, বেবি কাম কাম এক্সপ্লোর মি। হোটেলের সামনে থেকেই পেয়ে গেলাম একটা ক্যাব, যাব মুস্তাফা সেন্টার। মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম ওখানে। হোটেল থেকে এখানে আসা অবধি মিটারে বিল হল $7.90। এই মুস্তাফা সেন্টারে অনেক রেস্টুরেন্ট রয়েছে আর তাদের নামগুলো বেশ বাহারি। এই জায়গাটায় দেখি বাংলাদেশি আর ভারতীয় প্রচুর। অধিকাংশ রেস্টুরেন্টের ব্যবসাগুলো এদেরই হাতে। এছাড়াও আমার মতন মানে এখানে ঘুরতে এসেছেন এরকম পর্যটকও রয়েছে অনেক। সামনের একটা রেস্টুরেন্টের সাইনবোর্ডটার দিকে নিজে থেকেই চোখ চলে গেল, কারণ আর কিছুই নয়, চোখের সামনে জলজল করছে এর নামটা, ধানসিরি। হ্যাঁ, এখানে সব কিছুই আছে, রেস্তোরাঁ থেকে মানি এক্সচেঞ্জ পর্যন্ত সব কিছুই এক জায়গায় পাওয়া যাবে এখানে আসলে। সিঙ্গাপুরের লোক সংখ্যা তুলনায় কম, তাই সিটি সার্ভিসেসকে এরা এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর হাতে স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে গোটা শহরটা একা একাই ঘুরে নেওয়া যায়, কোনো গাইডের দরকারই পড়বে না আপনার। চারিদিক দেখে মনে হলো বারমুডা আর টি শার্টটাই বোধহয় এখানে সবাই পরে। যারা অফিস বা ব্যবসার কাজে যাচ্ছে তাদের ছাড়া বাকি সবাই দেখছি ওই বারমুডা আর টি শার্ট। এখানে কিছুটা পেট পুজো করে চললাম অর্চার্ড রোডে। ট্যাক্সি থেকে নেমে শুরু করলাম হাঁটা। এই জায়গাটাকে বলা হয় কেনাকাটার স্বর্গরাজ্য। এতদিন ধরে শুনে এসেছি এখানকার মার্কেটগুলোর কথা, যদিও আজ কিছু কেনার ইচ্ছে নেই আমার, জাস্ট দেখতে এসেছি। অবিশ্বাস্য রকম সুন্দর এই রাস্তাটা। রাস্তার দুপাশে দুর্ধর্ষ সব বিল্ডিং আর আলোর মালায় সাজানো রাস্তা। অনেক মিল খুঁজে পাচ্ছি দুবাইয়ের সাথে। সামনেই দেখি এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন রাস্তার পাশে বসে, অনেকেই তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছে। আবার কিছুটা দূরে একটা খুব কম বয়সী ছেলে গিটার বাজাচ্ছে, রোবট সেজে দাঁড়িয়ে আছে একজন, আর তার সাথে সেলফি তোলার জন্য বেশ ভিড় লেগেছে। রাস্তার দুই ধারে ঝলমল করছে বিখ্যাত সব ব্র্যান্ডের শোরুমগুলো, বেশ একটা উৎসব উৎসব ভাব চারিদিকে। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি সিঙ্গাপুরে। আজ আমরা চলেছি সিঙ্গাপুরের দক্ষিণে সেন্টোসা আইল্যান্ড দেখতে। এই সেন্টোসা আইল্যান্ডে এসে মনে হলো যেন এক শপ পেয়েছি, দেশে এসে গেছি। একের পর এক গ্যালারি, অ্যামিউজমেন্ট পার্ক, চোখ ধাঁধানো সব রিসর্ট, ওয়াটার পার্ক সব এখানে আছে। এছাড়াও এখানে রয়েছে সেই নাম করা ইউনিভার্সাল স্টুডিও। স্কাই ডাইভিং তো অনেকবার দেখেছেন, হয়তো এক্সপিরিয়েন্সও করেছেন কেউ কেউ, কিন্তু এখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। ইনডোর স্কাই ডাইভিং আমি আগে কোনো দিন দেখিনি। বিশাল স্টেডিয়ামের মতন এক স্পোর্টস পার্কে অনেকেই দেখি এই ইনডোর স্কাই ডাইভিং করছে। সেন্টোসাতে সুন্দর বিচ আছে, আবার এখানে থাকার জন্য কয়েকটা হোটেল আছে, ইচ্ছে হলে আপনি রাতে থাকতে পারেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর রাতে যদি না থাকেন তাহলে একটা গোটা দিন কিন্তু আপনার লেগে যাবে এই পুরো সেন্টোসা ঘুরে দেখতে। ইভিনিংয়ে ফায়ার সাউন্ড আর লেজার শোটা দেখে আমি তো একেবারে মুগ্ধ। পরের দিন আমরা চললাম জুরং বার্ড পার্ক দেখতে। এটা এশিয়ার সব থেকে বড় বার্ড পার্ক। টিকিট কেটে ঢোকার পর এখানেই সারাটা দিন কেটে গেল আমাদের। পার্কটা মোট 49টা ভাগে বিভক্ত, আর এখানে রয়েছে প্রায় 5000 প্রজাতির পাখি। তবে শুধু পাখি নয়, আমাদের জন্য একটা দারুণ বিস্ময় অপেক্ষা করছিল পার্কের ভিতরে, আর সেটা হলো আইভরি ফলস। দুর্দান্ত সুন্দর এই জলপ্রপাত, তার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন কয়েক লক্ষ বছর আগের পৃথিবীতে পৌঁছে গেছি। জলের শব্দ আর তার সাথে একটানা ঝিঝি পোকার ডাক মিশে একটা আদিম আবহ তৈরি হয়েছে। মডার্ন পৃথিবী থেকে এক ঝটকায় যেন চলে এসেছে ট্রায়াসিক পিরিয়ডে। পিছনের জঙ্গল থেকে যে কোনো সময় বেরিয়ে আসতে পারে টিরেক্সের মতন একটা বিশাল ডাইনোসরাস। নিজের মনেই হেসে উঠলাম, জানি এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। পৃথিবী থেকে ডাইনোসরাসদের লুপ্ত হওয়ার প্রায় 65 মিলিয়ন বছর পর প্রথম মানুষের উদ্ভব হয়। সারাটা দিন দারুণ কাটলো, আজ সন্ধে হয়ে আসছে, তাই এবার আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। পরপর তিনটি গানের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। সিঙ্গাপুরে আজ আমার চতুর্থ দিন, আর আজকের আইটিনারি অনুযায়ী আজ আমরা যাব সিঙ্গাপুর বটানিক্যাল গার্ডেন ঘুরতে। অসাধারণ সুন্দর এই বটানিক্যাল গার্ডেনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। 1822 সালে এই গার্ডেনটা তৈরি করেন স্যার স্ট্যামফোর্ড। পরে এটা অনেকবার রেনোভেট করা হয়, এলাকাও বাড়ানো হয় অনেকটা। আজ এটা সিঙ্গাপুরের অন্যতম সেরা পর্যটন স্থান। এর ভিতরেই রয়েছে সেই বিখ্যাত ন্যাশনাল অর্কিড গার্ডেন, যার কথা এর আগে বহুবার শুনেছি। সিঙ্গাপুরের জাতির পিতা বলা হয় প্রেসিডেন্ট লি কুয়ানকে। 1995 সালে তিনি উদ্বোধন করেন 3 হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর এই অর্কিড গার্ডেনের। পৃথিবীর প্রায় সব রকমের অর্কিডের সম্ভার এখানে আছে। অর্কিড প্রেমীরা তো অবশ্যই একবার দেখে যেতে পারেন এই গার্ডেনটা। মোট 1000 প্রজাতির অর্কিড ছাড়াও রয়েছে বহু সংখ্যক হাইব্রিড অর্কিড। অধিকাংশ পর্যটকদের দেখা দেখি আমিও হেঁটেই ঘুরতে শুরু করলাম গার্ডেনটা। অর্কিডের রং দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। একসাথে এত রঙের অর্কিড হয় সেটা জানাই ছিল না আমার। বাগানটা অনেকটাই বড়, তাই পুরোটা আরাম করে ঘুরিয়ে দেখার জন্য এখানে প্রিমিয়াম বাস সার্ভিসও আছে। প্রকৃতি এবং সবুজের সাথে মানানসই অনেকগুলো রেস্টুরেন্ট আর কফি বার দেখলাম রয়েছে। মানে চলতে চলতে পেট পুজো বা গলা ভেজানো দুটোই চলতে পারে। আমাদের যেমন হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে কলকাতার আইকনিক সিম্বল, তেমনি সিঙ্গাপুরের রাফেলস প্লেসে রয়েছে অর্ধেক সিংহ আর অর্ধেক মাছের একটা স্কাল্পচার। ওরা এটাকে বলে মালিয়ন অথবা মারমেড ও লায়নের কম্বিনেশন। সারা পৃথিবী এই সিম্বল দিয়েই সিঙ্গাপুরকে চেনে। একটি উল্টো দিকে রয়েছে সেই বিখ্যাত জাহাজ বিল্ডিং, এটা হলো মেরিনা বে স্যান্ডস হোটেল। সন্ধ্যার পর এসে দেখেছি এই জায়গার সৌন্দর্য সমস্ত সীমা ছাড়িয়ে যায়। এ সময় সামনের লেকের বোটগুলো এই সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। নানান আলোর খেলার মাঝে নানান রঙের পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই অঞ্চল। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পরা। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন জগৎ নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমি এসেছি আপনাদের সাথে সিঙ্গাপুরে। এখানে এসে আজ সকালে বেরিয়ে একটা মেট্রো রেলের কার্ড কিনেছি, এতে খরচটা অনেকটাই কমে যাবে। মেট্রোতে করেই গেলাম রাফেলস প্লেস দেখতে, তারপর আবার মেট্রোতে করেই মূল শহরে ফিরে এলাম। দেশ থেকে আসার সময় এখানে খাবার নিয়ে যে দুশ্চিন্তা করেছিলাম সেটা দূর হয়ে গেছে। যেখানেই ফুড কোর্ট আছে সেখানেই ইন্ডিয়ান খাবার আছে, অতএব ঝামেলা নেই। অফিস আওয়ারে এখানকার লোকেদের মধ্যে একটা বিরাট ব্যস্ততা আছে, হেলে দুলে চলার কোনো কারবার নেই কারোরই এখানে। যে হোটেলে উঠেছি সে হোটেলের নিজস্ব একটা জিম এবং সুইমিং পুল আছে, আজ সুইমিং করব তাই কিছুটা তাড়াতাড়ি রুমে ফিরেছি। পুলের কাছে এসে দেখি বাচ্চা কাচ্চাতে বোঝাই পুল, আর বাচ্চাগুলো বেজায় লম্পজম্প করছে। সেটাও অসুবিধা ছিল না, হঠাৎ দেখলাম এক মহিলা টিউব ধরে পুলের ধারে ঝুলে রয়েছে, আর একজন পুরুষ ওই মহিলার পা ধরে সুইমিং পুলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বারবার টেনে নিয়ে যাচ্ছে, মানে অনেকটা ওই আমাদের দেশের ঠেলা গাড়ির সামনে লোকটার মতো। এই দৃশ্য দেখার পর আমি একেবারে চুপসে গেলাম, বিষয়টা মাথায় ঢোকেনি, তাই সেটা বোঝার চেষ্টা করছি। এমন সময় ঝপাস করে এক আওয়াজ, এক বিশাল সাইজের ছেলে গোটা পুলটা কাঁপিয়ে দিল এক লাফে। আমি তো ভাবলাম এর এফেক্টে আজ বোধহয় একটা ভূমিকম্প বা সুনামি হতে যাচ্ছে। ধুস, আগে সিনেমায় কত দেখতাম ফাঁকা সুইমিং পুলে নায়ক বা নায়িকা একা একা মজা করছে, আবার এর মধ্যেই দেখলাম দুই মাঝবয়সী নাকবোচা মঙ্গোলিয়ান মহিলা প্রস্তুতি নিচ্ছে পুলের সামনে এসে দাঁড়িয়ে। আমি তাদের এগিয়ে যেতে দেখে মনকে বোঝালাম, এই দুজন যদি আবার পুলের মধ্যে নামে তাহলে আমার আর জায়গা নেই, তাই পালিয়ে যা পাগলা পালিয়ে যা। মনকে বোঝালাম ব্যাপারটা, মন বুঝলো একটু পরে, এদিক সেদিক তাকিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলাম ওখান থেকে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দুটো সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোবট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100136126, অথবা আপনি এদেরকে ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। সিঙ্গাপুরের একটা প্রান্তে রয়েছে চায়না টাউন, এখানে রকমারি আইটেম দেখতে আর শপিংয়ের জন্য যাওয়া যেতে পারে। কিছু না কিছু কেনার মতো জিনিস আপনি এখানে অবশ্যই পাবেন। আর এখানকার সব থেকে বড় আকর্ষণ হলো এখানকার রাস্তার স্ট্রিট ফুড, স্পেশালি বড় চিংড়ি, কাবাব, সি ফুড, মালয়া সাতে, নুডলস, টমিয়াম স্যুপ ইত্যাদি। চায়নাটাউন থেকে হেঁটে কিছুটা সামনে গেলেই আছে ম্যাক্সওয়েল ফুড সেন্টার, এখানে খাঁটি সিঙ্গাপুরের খাবারের স্বাদ পাওয়া যাবে। রাস্তার দুই সারিতে স্ট্রিট ফুডের দোকান, মাঝে খাবার জায়গা, অনেক ট্যুরিস্ট এখানে আসে জাস্ট খাওয়া দাওয়া করতে, রীতিমতো লাইন দিতে হয় খাবারের জন্য, বিভিন্ন জুস সহ চায়নাটাউনের মতোই খাবার। আমরা ছবি দেখে কিছু খাবার অর্ডার দিলাম, স্বাদ কিন্তু অসাধারণ। খাবার কথা বলছি যখন, তাহলে তেলক আয়ের মার্কেটের কথা তো বলতেই হবে। সিঙ্গাপুরে এসে আমার দেখা সেরা স্ট্রিট ফুড সেন্টার এটাই। তেলক আয়ের অথবা ডাউনটাউন স্টেশনে নেমে কিছুটা হেঁটে আসতে হয় এই মার্কেটে। এখানে খাবার জন্য ট্যুরিস্টদের অসম্ভব ভিড় থাকে। এই হকার সেন্টারের ভিতরে যত ভিড়, বাইরের রাস্তায় তার চেয়ে বেশি ভিড়। এখানে সবচেয়ে সুস্বাদু খাবার হলো চিকেন সাতে, যা অবশ্যই টেস্ট করা দরকার, দুর্ধর্ষ খেতে। চিকেন ছাড়াও বিফ ও চিংড়ির সাথে পাওয়া যায়। এছাড়া সি ফুড, ডিমসাম, ফ্রাইড রাইসের মতন অন্যান্য স্ট্রিট ফুডও আছে এখানে। এবার একটু মার্কেটিং করার পালা। বুগিস স্টেশনের কাছেই আছে বুগিস শপিং মল, আর আমরা চললাম সেখানে। এটা হলো সস্তায় শপিংয়ের একটা জায়গা। মার্কেটটা বেশ বড়, জামা কাপড়, টি শার্ট, খেলনা, ঘড়ি, সুভেনির ইত্যাদি পাওয়া যায় এখানে। তবে বেস্ট রেটের জন্য কিছুটা কিন্তু দামাদামিও করতে হলো। এটা শপিংয়ের জন্য হাইলি রেকমেন্ডেড জায়গা। আর যেটা আপনার নজরে পড়বে সেটা হলো এখানে ঢোকার মুখেই অনেক জুসের দোকান, হাজারো রকমের জুস। এছাড়া স্ট্রিট ফুড, বিউটি শপ, ফিশ স্পা ইত্যাদি আছে মার্কেটের উপরের তলাগুলোতে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট .com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সিঙ্গাপুরে আসলে সবাই মাস্ট ভিজিটের তালিকায় রাখে যে জায়গাটা, সেটা হলো এখানকার চিড়িয়াখানা। ছোট থেকে বড় সকলের জন্য অন্যতম বেড়ানোর জায়গা এই সিঙ্গাপুর জু। সিঙ্গাপুরের চিড়িয়াখানাটিতেও রয়েছে বিশেষ সব আকর্ষণ। প্রচলিত আছে ব্রিটিশরা সিঙ্গাপুর ছেড়ে চলে যাওয়ার সময় তাদের পোষা প্রাণীগুলো নাকি রেখে যায় এখানে। তারপরই আনুষ্ঠানিকভাবে 1973 সালে সকলের জন্য খুলে দেওয়া হয় চিড়িয়াখানাটি। এখানে প্রায় 300 প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। টিকিট কেটে একবার ঢুকে পড়লে সারা দিন দারুণ কাটবে এখানে, আর বাচ্চাদের আনন্দ হবে সব থেকে বেশি। এখানে থেকে হোটেলে ফেরার পথে আরেকবার দেখে নিতে পারেন মালাউন পার্ক। মালিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরবাসীদের গর্বের প্রতীক, আবার বীরত্বের প্রতীকও বটে। একটা বেশ পুরানো গল্প আছে এই নিয়ে। বহু বছর আগে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে দ্বীপে। অধিবাসীরা তখন নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে। ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় এই অধিবাসীদের। আর সেই থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের গর্ব আর বীরত্বের প্রতীক। এ মার্লিনের এই মূর্তি মেরিনা বে তার মারলাউন পার্কে অবস্থিত। রাতের বেলায় মেরিনা বে চারপাশে শুরু হয় চোখ জুড়ানো লেজার শো। চেষ্টা করবেন অবশ্যই সেটা দেখার। এই মেরিনা গার্ডেন্স বাই দ্য বে একটা অপূর্ব সুন্দর জায়গা। বিপুল সংখ্যক পর্যটক রোজ আসে এখানে। যথারীতি সন্ধ্যার পর এর সৌন্দর্য আরও বেড়ে যায়। মেরিনা বে পার ঘেঁষে এই বাগান। এখানে সারা দিন নানান ধরনের ইভেন্টে অংশগ্রহণ করা যায়। বাগানটির এক এক প্রান্তে এক এক ধরনের আয়োজন রয়েছে, আর রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম মেরিনা সাউথ পায়ার্সে। এটা আসলে আমাদের ওয়াইজ্যাকের মতন, তবে ছোট আকারের। সাগরের তীর ঘেঁষে এই জেটিটা তৈরি করা হয়েছে। এখান থেকে নানান জায়গায় লঞ্চ ছেড়ে যায়, আর এখানেই রয়েছে মেট্রো রেলের শেষ স্টেশন। হোটেলে ফিরব বলে একটা ট্রেনে উঠে পড়লাম। পুরো ট্রেন ফাঁকা, একটা ভুতুরে গা চমচমে পরিবেশ বিরাজ করছে। এটার আলাদা একটা মজা আছে। সিঙ্গাপুরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা এরা কাজে লাগিয়েছে, হয় ব্যবসায়িক উদ্দেশ্যে, নয়তো সৌন্দর্যের জন্য। পরপর দুটো গানের উপরে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আগেই বলেছিলাম সেন্টোসার কথা, ওখানে যাওয়ার জন্য হোটেলের সামনে থেকেই বাস পাওয়া যায়। বাসে উঠেই বেশ অবাক হলাম, হিজাব পরা এক মহিলা চোখে কালো চশমা পরে বিরাট এই দোতলা বাস চালাচ্ছে। জাস্ট অ্যামেজিং। সেন্টোসা মূলত একটা থিম পার্ক, নানান ধরনের রাইড, মিউজিয়াম, বিচ ও সিনেমার ব্যবস্থা আছে এখানে। এখানকার ইউনিভার্সাল স্টুডিও পৃথিবী বিখ্যাত। আমি প্রথমেই কেবল কারে চললাম, ভালো লেগেছে ঠিক, তবে এটা দার্জিলিংয়ের রোপওয়ের মতনই এত এক্সাইটিং নয়। দেখলাম এখানে কেউ একা আসে না, এমনকি দোকাও কম আসে, এখানে সবাই আসে ছোট বাচ্চাদের নিয়ে। এখানে আমার একা একা ঘুরতে মোটেই ভালো লাগছিল না, বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসব সেই প্ল্যানটা ঠিক করলাম। এখানে একাধিক মনোরেল আছে, এতে করে সেন্টোসার মধ্যে চারটি স্পটে যাওয়া আসা করা যায়, আর এটা পুরো ফ্রি। স্পটে পৌঁছে হেঁটে হেঁটে যতখানি সম্ভব দেখার চেষ্টা করছি। এর মধ্যেই আবার এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল। এ বৃষ্টি আমাদের দেশের বৃষ্টির মতোই, একদল খুদে বাচ্চা দেখি এক মহিলার তত্ত্বাবধানে ফ্লোরে বসে খেতে শুরু করেছে। ঘুরে ফিরে আরেকবার আসলাম ওই মুস্তাফা সেন্টারে। দুটি বিরাট সাইজের বিল্ডিংকে সমন্বয় করে এই ওয়ান স্টপ শপিং মল তৈরি করা হয়েছে, এখন আরও বাড়ানো হচ্ছে। শুরুটা করেছিলেন মুস্তাফা নামে এক ইন্ডিয়ান ভদ্রলোক। এখানে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, এখানকার প্রায় সব কর্মচারী ইন্ডিয়ান। এখানে নাকি কেউ কোনো কিছু পাহারা দেয় না, তবে চুরি করে ধরা পড়লে 7 বছরের জেলসহ জরিমানা হতে পারে। এখানকার স্থানীয় মানুষেরা শরীর নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ সতর্ক। বিকেলবেলা পার্কগুলোতে দল বেঁধে সবাই জগিং করে। এয়ারপোর্ট থেকে হোটেল আসার সময় অভিজ্ঞ ট্যাক্সি ড্রাইভার বলেছিলেন এখানকার 99% লোকের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, সরকার অ্যাপার্টমেন্ট বানিয়ে জনগণের কাছে বিক্রি করে। সামর্থ্য অনুযায়ী কেউ 2 রুমের, কেউ 3 রুমের, কেউ বা 4 রুমের অ্যাপার্টমেন্ট কিনে নেয়। তিনি আরও বলেছিলেন, তোমার যদি একটা বাসস্থান না থাকে তবে তুমি মনোযোগ দিয়ে কাজ করবে কেমন করে। 6 দিনের এই সিঙ্গাপুর দর্শনে বুঝলাম এখানে এক সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ও সিস্টেম গড়ে উঠেছে, মানুষের মধ্যে সততা ও প্রফেশনালিজম ডেভেলপ করেছে, যার কারণে তাদের উন্নতি এত দ্রুত হয়েছে এবং আরও হচ্ছে। চলুন এখন শুনে নিই পরপর 3টে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরের নানান পশু পাখিদের মাঝ দিয়ে ট্র্যাম করে পর্যটকরা বিচরণ করেন। বাঘ, হরিণ, ভালুক, হাতি, উট, কুমির এই সাফারিতে প্রাণীদের মধ্যে অন্যতম। এই সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যেখানে সিঙ্গা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ সিমহা থেকে, যার অর্থ সিংহ, এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর। মালয় কাহিনী অনুসারে 1299 সালে স্যাং নীলা উতামা আজকের সিঙ্গাপুরকে সিঙ্গাপুরা নামে নামকরণ করেন। স্যাং নীলা উতামা তখন শ্রীবিজয়া সাম্রাজ্যের রাজধানী পালেমবাং এর রাজপুত্র ছিলেন। একদিন তিনি ও তার কিছু সৈন্য মিলে বিনতান দ্বীপে শিকার করতে যান। শিকারের সময় সে একটা হরিণের পিছু নিতে নিতে একটা ছোট্ট পাহাড়ের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে তিনি আর হরিণটাকে দেখতে পাননি। তারপর হরিণটাকে শিকারের উদ্দেশ্যে সামনে থাকা একটা বড় পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন। পাহাড়ে ওঠার পর তিনি ঠিক সামনেই আরও একটা ছোট্ট দ্বীপ দেখতে পান। মন্ত্রীকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন দ্বীপটির নাম নাকি তেমাসেক। তিনি সেখানে যাওয়ার জন্য তার লোকজনকে আদেশ করলেন এবং জাহাজে চড়ে তেমাসেক দ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। তা এই তেমাসেক যাওয়ার পথেই তার জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। ঝড়ের তাণ্ডব লীলা বেড়ে যাওয়ার কারণে তিনি জাহাজ থেকে ভারী মালগুলো সব ফেলে দেওয়ার আদেশ দেন। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এদিকে ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলেছিল। এরকম অবস্থায় জাহাজের ক্যাপ্টেন রাজপুত্র স্যাং নীলা উতামাকে তার সোনার মুকুটটাও সাগরে ফেলে দেওয়ার কথা বলেন। ক্যাপ্টেনের কথা অনুযায়ী স্যাং নীলা তার মাথার মুকুট সমুদ্রে ফেলে দিলেন। অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল আর তারা সবাই তেমাসেক দ্বীপে নিরাপদে পৌঁছে গেলেন। সেখানে তিনি হঠাৎই দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যাওয়ার একটি জন্তুকে দেখতে পান। মন্ত্রী ঠিকমতো দেখতে না পেয়ে সিংহ নামে অভিহিত করে। এরপর স্যাং নীলা উতামা সেখানে বাস করা শুরু করলেন এবং একটা শহর প্রতিষ্ঠা করেন। তিনি শহরটির নাম দেন সিঙ্গাপুরা বা সিংহের শহর, দ্য সিটি অফ লায়ন। তবে সব থেকে মজার বিষয় হলো সিঙ্গাপুরে কিন্তু কোনো সিংহ নেই। মনে করা হয় স্যাং নীলা উতামা যে জন্তুটিকে দেখেছিলেন সেটি আসলে সিংহ ছিল না, সেটি ছিল মালয়েশিয়ান বাঘ। চলুন এখন শুনে নিই পরপর খুব সুন্দর দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মূলত ১৯৬৩ সালে ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল। মতের মিল না হওয়ায় ১৯৬৫ সালে তারা মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং নিজেদের স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করে। সে সময় সিঙ্গাপুরকে নিয়ে খুব বেশি বলার মতো কিছুই ছিল না। সিঙ্গাপুরের পরিচয় ছিল শুধুই একটি মাছ ধরা কেন্দ্র হিসাবে। এই দেশে তখনকার বেশিরভাগ মানুষ ছিল অশিক্ষিত এবং মাছ ধরাই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ৭১৬ বর্গ কিলোমিটারের দেশটি ছিল এক কথায় অপরাধ ও দারিদ্রতায় জর্জরিত একটি মৎস্য ব্যবসা কেন্দ্র। ছোট্ট এই নগর রাষ্ট্রের উল্লেখ করার মতন কিছুই ছিল না তখন। প্রাকৃতিক সম্পদই দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। এই কথায় যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। মালয় এবং চীনাদের ভিতরে ঝগড়ার কারণেই আইন শৃঙ্খলার ব্যবস্থাও ছিল বেশ খারাপ। এক কথায় তখনকার সিঙ্গাপুর আর এখনকার সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল তফাত ছিল। তখন কেউ চিন্তাও করেনি যে এই বিপর্যয় কাটিয়ে উঠে সিঙ্গাপুর কখনো উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পারবে। এই বিপর্যয় সামলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে পড়ে, তিনি হলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে দেশকে পৃথক করতে লি কুয়ান অগ্রণী ভূমিকা পালন করেন। এরপর শক্ত হাতে তিনি দেশের হাল ধরেন। তারা প্রাণ চেষ্টায় এবং বুদ্ধিমত্তায় ধীরে ধীরে সিঙ্গাপুর আলোর পথে হাঁটা শুরু করে। তিনি প্রথমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনেন। এরপর তিনি দেশের একমাত্র সম্পদ জনসংখ্যাকে কাজে লাগানোর বিস্তর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি মানুষের সততাকে সবচাইতে বেশি মূল্যায়ন করতেন, এমনকি মেধা চাইতেও বেশি। তিনি মনে করতেন মানুষের সকল শিক্ষা ও মেধার কোনো মূল্যই নাই যদি না সে সৎ হয়। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যে বেকারত্বের হার কমে মাত্র ৩% চলে আসে, প্রবৃদ্ধি বেড়ে যায় প্রায় ৮%। কুয়ানের দূরদর্শিতায় ৮০ দশকে সিঙ্গাপুর কম্পিউটার যন্ত্রাংশ তৈরি করা শুরু করে দেয়। দেশে পর্যটকদের আগমনকে উৎসাহিত করার জন্য ১৯৮১ সালে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট উন্মুক্ত করা হয় এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমস্ত দুর্দশাকে পিছনে ফেলে সিঙ্গাপুর আজ পৃথিবীর ২২তম ধনী দেশ। সিঙ্গাপুরের জীবনযাত্রার মান উন্নতির দিক থেকে এশিয়ার মধ্যে চতুর্থ। এখানকার ৮৩% মানুষই উন্নত হাউজিং এস্টেটে বসবাস করে। এসব পরিসংখ্যাই বলে দেয় যে সিঙ্গাপুর আজ ইউরোপের থেকে কোনো উন্নত রাষ্ট্রের চাইতে কোনো অংশে কম নয়। এখানে এসে দেখলাম এখানকার চমৎকার পরিচ্ছন্নতা। যেখানে সেখানে ময়লা ফেলা কিন্তু এদেশে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি তা করে তাহলে তাকে শাস্তি হিসাবে ১ দিন ওই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পালন করতে হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থানের কারণে সিঙ্গাপুরে তাপমাত্রা এবং আর্দ্রতা দুই বেশি থাকে প্রায় সারা বছরই। এ কারণে বছরের যে কোনো সময় আপনি সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি পর্যটক সমাগম ঘটে সিঙ্গাপুরে। এই সময় গেলে আপনি অনেক উৎসব এবং ইভেন্টে যোগ দিতে পারবেন। এর মধ্যে বিখ্যাত সিঙ্গাপুর সেল ফেস্টিভ্যাল আর ফুড ফেস্টিভ্যাল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ভিড় কম থাকে
এবং আবহাওয়াও থাকে বেশ মনোরম। সিঙ্গাপুরে বর্ষাকাল থাকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সিঙ্গাপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে ফ্লাইয়ার অন্যতম, একে নির্দ্বিধায় পৃথিবীর বৃহত্তম নাগরদোলা বলা চলে। $240 মিলিয়ন ব্যয়ে নির্মিত 165 মিটার উচ্চতার এই নাগরদোলাটি 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাতের বেলা এই নাগরদোলায় চড়ে চমৎকার আলোকোজ্জ্বল সিঙ্গাপুরের 360 ডিগ্রি দৃশ্য দেখার চাইতে রোম্যান্টিক আর কি হতে পারে বলুন তো? আপনি ইচ্ছা করলে এই নাগরদোলায় থাকাকালীন অবস্থায় আপনার ডিনারটাও সেরে নিতে পারেন। এক কথায় অপূর্ব কিছু অনুভূতি পাবেন এখানে। সকাল 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে এই ফ্লায়ার। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আবার ফিরে আসব পরের সপ্তাহে এরকমই কোনো একটা নতুন জায়গার কথা জানাবো আপনাদের। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের অবশ্যই জানান, আর কিভাবে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই বছরটা আপনাদের সবাইয়ের কাটুক ভীষণ ভীষণ ভালো এবং আনন্দে। তবে একটু দাঁড়ান, এক্ষুনি পালাবেন না কোথাও, আপনার জন্য রয়েছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা। দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাত কি গোত্র আমার, শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
2: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরেক।
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি, তা তো তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: দিনের আলো নিবে এলো সুচি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙে।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর শুরু করছি কলকাতার বিষয়ে একটি গল্প দিয়ে। 1778 সালের শেষের দিকে রাজা নবকৃষ্ণ দেব কোম্পানির কর্তাদের কাছে কিন্তু অভিযোগ জানাইছিলেন যে মদন দত্ত একটি নতুন বাজার নাকি চালু করতে চলেছেন সুতানুটি অঞ্চলে। নবকৃষ্ণ সত্য সেই অঞ্চলের জমির লিজ পেয়েছেন কোম্পানির কাছ থেকে এবং নিজের বাজার তৈরিও করে নিয়েছিলেন। এই অবস্থায় কাছাকাছি নতুন বাজার যদি চালু হয় তার প্রভূত ক্ষতি কিন্তু তার হয়ে যাচ্ছে। তার বাজার থেকে বিক্রেতাদের অন্য বাজারে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথা তিনি বলেন। তিনি এও উল্লেখ করেন যে শহরের চলতি রীতিনীতি না মেনেই এই বাজার প্রতিষ্ঠা করেছেন মদন দত্ত। নবকৃষ্ণের আমিন আর কর্মচারীরা যখন যায় এই নতুন বাজারে খোঁজ খবর নিতে, তখন নাকি তাদের গালাগালি দিয়ে আর মারধর করে ভাঙিয়ে দেওয়া হয় সেখান থেকে। তারপর কি হলো এ বিষয়ে আরো কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া, জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে, তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া, জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধি জাত বিজাতের জুতো ধোয়া, জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান।

0: জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সে ভাই একাকার। জাত সে শিখে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। হ্যাঁ বন্ধু, কথা বলছিলাম ওই বাজার নিয়ে, যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে রাজা নবকৃষ্ণের চিঠির পরপরই কোম্পানির কাছে আরেকটি চিঠি আসে সুতানুটি বাজারের দোকানদারদের কাছ থেকে। নবকৃষ্ণের জুলুমে অতিষ্ঠ হয়ে তারা বাধ্য হয়েছেন নাকি সুতানুটি ছেড়ে মদন দত্তের জমিতে আশ্রয় নিতে। এই কথা কিন্তু লেখা হয় সেই চিঠিতে। এই দুটো চিঠি পেয়ে কিন্তু কোম্পানি নড়ে চড়ে বসেছিল সেই সময়। মদন দত্তকে সেই সময় জেরাও করা হয়েছিল এবং তারপর একে একে রাজা নবকৃষ্ণ, এদের দুজনের উকিল, কর্মচারী

0: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম প্রবাসী বাঙালি 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশে নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আঠারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণতব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আর হল কত কাল। এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূর্তি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছুটে দুরন্ত জীবন নির্ঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানা সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ পাহে কবি, তুমি ছবি নহে নহে ন শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, হুঁড়ি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরে ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়ত মর্মর মুখ ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিল ভুলে?

0: তুমি যে নিয়েছো ভাষা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজ তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাই জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি, ন ছবি ন তুমি ছবি।
1: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন, অনুষ্ঠান শুনে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা, কথা হচ্ছে পুরোনো দিনের কলকাতার বাজার নিয়ে। আর সেখানে ক্ষেত্রে আমি বলছিলাম যে নবকৃষ্ণ আর মদন দত্তের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল মূলত তাদের নিজস্ব বাজার নিয়ে। আর এই ঝামেলার মধ্যে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের স্বার্থও কিন্তু জড়িয়ে ছিল। এইটা আমরা দেখি যে পরবর্তীকালে যখন মদন দত্তকে জেরা করা হয় কোম্পানির তরফ থেকে, তখন তিনি বলেন যে তিনি কোনো বাজার নাকি বসাননি, তিনি নাকি কিছু মুদিয়ার দোকানদারকে তার জমি ভাড়া দিয়েছে না, সেই বাবদ তিনি টাকা নিচ্ছেন তাদের কাছ থেকে, মানে এই কথাটা মদন দত্ত সেই সময় বলে। কোনো দ্রব্যের উপর শুল্ক ধার্য করেননি তিনি, সেই বাবদ কোনো আয়ও তার নাকি নেই। তাই বাজার বলতে যা বোঝায় যেখানে বাজারের মালিককে জিনিস বেচা কেনার জন্য আলাদা করে কর দিতে হয়, সেরকম কিছুই নাকি মদন দত্তের নেই, এই কথা তিনি কোম্পানিদেরকে বলে। আর কোম্পানি ব্যাপারটা খতিয়ে দেখতে চাইলে মদন দত্তের এই বাজার পরিদর্শন করতে তিনি কিন্তু মানে কোম্পানির লোকেরা কিন্তু সিদ্ধান্ত নেন যে তারা লোক পাঠাবে, কারণ যদি সত্যি বাজার বসিয়ে না থাকেন তিনি, তাহলে শুধু যে নবকৃষ্ণর ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, কোম্পানিরও কিন্তু শহরের বাজার থেকে প্রাপ্ত খাজনার অধিকারটা খর্ব হচ্ছে। সেই জন্য কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা নাকি লোক পাঠাবে, যাতে এটা দেখা যায় যে মদন দত্ত সত্যি বাজার কলকাতা শহরে বসিয়েছে কিনা। তারপর কি হলো সে ব্যাপারে কথা বলবো অবশ্যই একটু পরে, তো শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
4: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
5: আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম আজকের প্রবাসী মন অনুষ্ঠানে, কিন্তু আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতার বাজার নিয়ে। কোম্পানি আমলে কলকাতা গড়ে ওঠার এই প্রথম যুগে সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজের কর্তৃত্ব জাহির করার একটা মুখ্য উপায় কিন্তু ছিল ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে হাট বাজার, পথঘাটের উপর কর চাপানো, এছাড়া শহরে পণ্যের চলাচলের উপরে কিন্তু নজরদারি করা। অন্যদিকে বাঙালি বড় মানুষদের সামাজিক প্রতিপত্তির এক নিদর্শনই ছিল নিজের নামে বাজার প্রতিষ্ঠা করা, যার রেশ কিন্তু আমরা আজকেও কলকাতার বিভিন্ন বাজারের নামে দেখতে পাই। কোম্পানির শহরে কেউ যদি বাজার বসাতে চাইতো নিজের জমিতে, তাহলে সরকারের থেকে কিন্তু অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল সেই সময়। মাথায় রাখতে হবে যে 18 শতকে কলকাতায় সম্পত্তি হিসেবে বাজার, বিত্তশালী ভারতীয় এবং কোম্পানি উভয় পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভদায়ক ছিল। সেই সূত্র ধরে সুদানুটি বাজারে কোম্পানি কিন্তু খোঁজ খবর শুরু করলো, মানে সেই বাজারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও
2: বাংলানে.com আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল্লা।

আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: বল আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধুরা, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। পুরনো দিনের কলকাতার বাজার সম্পর্কে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা হচ্ছে। আর আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সুতানুটি বাজারের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছিল, যেটি মদন দত্ত বলে একজন ভদ্রলোক গঠন করেছিলেন। কোম্পানির ক্ষেত্রে যখন তারা খোঁজ খবর করতে শুরু করে, কোম্পানি লক্ষ্য করে যে আপাত দৃষ্টিতে মদন দত্তের বাজার অন্য যে কোনো বাজারের মতনই, মানে বেচা কেনা সেখানে কিন্তু পুরোদমে চলছে। যদিও তারা এই বিষয়ে নিশ্চিত ছিল না যে মদন দত্ত আদৌ কোনো কর নিচ্ছেন কি না বিক্রেতাদের কাছ থেকে, কিন্তু এরপরে কিন্তু মজাটা শুরু হয়ে যায়। মানে কোম্পানির কর্মচারীরা লক্ষ্য করে যে দু একদিন তদন্তের পরেই মদন দত্তের বাজারের ধরন ধারণ কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই ফাঁকা জমিতে কয়েকটি বাড়ি তৈরি করা হয়েছে এবং বাড়ির দালান থেকে লোকে জিনিসপত্র বেচা কেনা কিন্তু চালাতে থাকছে সেই সময়। শহরের অন্য বাজারের ক্ষেত্রে, সেই সময়কার বাজারের ক্ষেত্রে বলছি, সেই সময় কিন্তু অন্য বাজারগুলো খোলা আকাশের নিচে কোনো মাঠ বা রাস্তা জুড়ে মোটামুটি বাজার বসত। কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে প্রায় সব বিক্রেতারাই, মানে এই বাজারে, সুতানুটি বাজারে, মাথার উপরে কিন্তু তাদের কিছু না কিছু ঢাকা আছে। তারপরে কী হলো সে ব্যাপারে কথা হবে কিন্তু অবশ্যই গানের উপরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আপনাদেরকে বাজার সম্পর্কে বলছি, পুরোনো দিনের কলকাতার বাজার সম্পর্কে বলছি। আপনাদেরকে বলছিলাম যে কিভাবে মদন দত্তের তৈরি করা বাজার, মানে সুতানুটি বাজার, তার উপরে কোম্পানির লোকেরা কিন্তু ওখানে গিয়ে গবেষণা করেন, বুঝতে চেষ্টা করেন যে বাজার চলছে কিনা। আর তারা দেখেন যে এই বাজারটা অন্য বাজার, মানে সে শহর কলকাতায় সেই সময় যেই রকমের বাজার হতো, মানে মাঠে লোকেরা বসতো তাদের জিনিসপত্র নিয়ে, সেই বাজারের থেকে অনেকটাই আলাদা। কারণ সে তারা লক্ষ্য করে যে প্রায় সব বিক্রেতারই মাথার উপর কিছু না কিছু ঢাকা আছে, তাই বলে তারা সেইভাবে নাকি বিক্রি করছেন সে সময় এই সুতানুটি বাজারে। আর মদন দত্তের মতে বাজারের ব্যাপারই নয়, মদন দত্ত বলে যে মুদি বা দোকানিরা এই এলাকায় নাকি তখন ছিলই, আর কোম্পানির কর্মচারীরা অবশ্য সেই মত, মানে মদন দত্তের মত মানতে সেই সময় প্রস্তুত ছিলেন না। তারা একদিন গিয়ে এক মাছ বিক্রেতাকে ওই এলাকা ছেড়ে যেতে চলে যেতে বলেন, আর তখন দেখা যায় যে সেখানকার সব দোকানদাররা একজোট হয়ে তাদেরকে ঘিরে ধরে এবং দাবি করেন যে খোদ সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া এই অঞ্চল ত্যাগ করবে না কোনো রকমের মানুষজনই। এর পরপরই এই দোকানিরা কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে একটি পিটিশন জমা দেন, একাধারে নবকৃষ্ণ কোম্পানিকে অভিযুক্ত করে তারা দাবি করে যে মদন দত্তের সহযোগিতা ছাড়া তারা বেচাকেনা নাকি করতে পারছেন না। তারপর আমরা দেখি যে কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তের মদতই কিন্তু এই লোকগুলো অনেক শক্তিশালী হয়ে উঠছে, আর তারা কিন্তু নিজে একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে, যেটা মদন দত্ত কিন্তু তাদেরকে মদত দিচ্ছে। আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। আর যেটা বলছিলাম, সেই সময় কিন্তু কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তই কিন্তু মদত দিচ্ছে তার বাজারে যারা কাজ করছে বা তার বাজারে যারা ভাড়া দিচ্ছে তাকে, সেই লোকগুলোকে, এবং সে নিজেও কিন্তু একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে বিক্রেতাদের নিজের বাজারে আকর্ষিত করার জন্য। তাদের পণ্যের উপর কোনো কর কিন্তু মদন দত্ত চাপাননি, এর ফলে সুতানুটি অঞ্চলে সরকারি বাজারেরও বেশ ক্ষতি হচ্ছিল। কেউ কেন আরও মানে বেশি পয়সা দিয়ে নবকৃষ্ণ বা সরকারের বাজারে বসতে চাইবে যখন সেই একই এলাকায় অন্য একটা জায়গা পাওয়া যাচ্ছে যেখানে শুধু জমির ভাড়া দিলেই হয়। কোম্পানি বুঝতে পেরেছিল যে শহরে সরকারি আর ব্যক্তিগত বাজারের এই দ্বন্দ্বে শুধু মালিকরাই যুযুদান পক্ষ নয়, সাধারণ বিক্রেতারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠী। তাদের মালিককে নিজের কবজায় সেজন্য আনাটা খুব জরুরি ছিল। আর মদন দত্তের জমিতে যে বেচা কেনা চলছে কোম্পানির অনুমতি ছাড়াই, সেই এলাকাকে বাজার বলে চিহ্নিত করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু কোমর বেঁধে নেমেছিল। মানে তারা চেষ্টা করছিল একগুচ্ছ নতুন প্রশ্ন তৈরি করার, যেখানে ওরা বিশ্লেষণ করার চেষ্টা করে যে বাজারের চরিত্র কিভাবে নির্ধারণ করা যায়। আরও কথা হবে গানের উপরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আসেন না।
1: হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি কলকাতার বাজার নিয়ে, মানে পুরনো কলকাতার বাজার নিয়ে। বন্ধু, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতেন তারা কিন্তু কোনো সন্দেহই রাখেননি এটা বুঝতে যে মদন দত্তের জমিতে যা চলছে তা এক বাজার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাজার বলতে কী বোঝায়, এই প্রশ্ন কিন্তু তাদের মাথায় ঘুরছিল। কীভাবেই বা একটা অঞ্চলকে আমরা বাজার বলে চিহ্নিত করতে পারি, এইসব প্রশ্ন কোম্পানির সরকারের ক্ষমতা ও কর্তৃত্বকে নানা সমস্যার মুখে ফেলে দেয় সেই সময়। সরকারের আর্থিক ক্ষতিও কিন্তু একটা বড় কারণ ছিল এই রকম ব্যক্তিগত বাজার নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার একটা ক্ষেত্র হিসেবে সেটা কিন্তু হয়ে দাঁড়ায়। এই বিশেষ ক্ষেত্রে কোম্পানির কোনো উপায় ছিল না মদন দত্তকে ছাড় না দিয়ে থাকার। কিন্তু এই বাজারের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু কলকাতার আদি যুগে জমির দখল আর ব্যক্তিগত সম্পত্তির সঙ্গে সামাজিক আধিপত্যের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে তার একটা আভাস কিন্তু পেয়ে যাই।

0: ভাঙার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

বাহাতের কবজিটা ঘুরিয়ে আমাদ হাত ঘড়িটা সামনের ওই বড় ডিজিটাল ক্লকটার সাথে একবার ঝট করে মিলিয়ে নিলাম। ঠিক 11:10। আমি এখন লাগেজটা কালেক্ট করে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। জাস্ট আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছে আর আমি এখন একটা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের এক্সিট গেটের সামনে। এই এয়ারপোর্টকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। অবাক হয়ে দেখছি কত হাজার হাজার যাত্রী ক্রমাগত ঢুকছে আর বেরোচ্ছে এই বিরাট এয়ারপোর্ট থেকে। বিশ্বের সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে এই এয়ারপোর্টটি একটা। অপূর্ব সৌন্দর্যে ভরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা। ফ্লাইট থেকেই দেখতে পাচ্ছিলাম গোটা শহর জুড়ে বিশাল বিশাল সব হাইরাইজের ছড়াছড়ি। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বিলাসবহুল শহর বোধ হয় এই সিঙ্গাপুর। আমার ক্যাব এসে গেছে, এবার চলেছি হোটেলের পথে। ক্যাবের কাছে জানলাটা নামিয়ে দিলাম, তাজা হাওয়া এসে আমার চুলগুলোকে এলোমেলো করে দিল। গোটা শহরটা ভীষণ ব্যস্ত আর প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি সাজানো ফুটপাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি এসে গেছি, আপনাদের কৌশিক। আর আজ আমি এসেছি সিঙ্গাপুরে। এখানে দেখলাম রাস্তায় কোনো গাড়ির জ্যাম নেই, ট্রাফিক সিগন্যালেও খুব কম সময় খরচ হলো আমাদের। রাস্তার দুপাশে একের পর এক উঁচু হাইরাইজ। ঝকঝকে রাস্তা পেরিয়ে আমাদের হোটেলে পৌঁছতে লাগলো মাত্র মিনিট 20। হোটেলে পৌঁছানো মাত্রই পেলাম এক রাজকীয় অভ্যর্থনা। তারপর রিসেপশন থেকে নিজের রুমে ডিজিটাল কিটা নিয়ে উঠলাম লিফটে। এই হোটেলটা 6 তলা আর প্রায় কোনো রুমই খালি নেই। কলকাতা থেকে যখন অনলাইনে সার্চ করছিলাম তখনই দেখেছিলাম হোটেল আর ফ্লাইট টিকিটের বিরাট হাহাকার চলছে, আর পাওয়া গেলেও প্রচুর দাম। আসলে সারা বছর সিঙ্গাপুর ঘুরতে আসা গেলেও এই নভেম্বর ডিসেম্বরের সময়টা, মানে শীতকালে, বিশেষ করে ক্রিসমাস বা নিউ ইয়ার্সের সময়টা বেশি পর্যটক আসে পৃথিবীর সব প্রান্ত থেকে। মোটামুটি 5 থেকে 6 দিন লাগে পুরো সিঙ্গাপুরটা ঘুরে দেখতে। গ্লোব আমায় মোট 6 দিনের একটা আইটিনারি বানিয়ে দিয়েছে, যেটা ফলো করেই আমি ঘুরব। দীর্ঘদিন ধরে গ্লোবের সাথে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি, আর তাই এক অগাধ বিশ্বাস আছে আমার এদের উপর। শুধু বিশ্বাস নয়, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে গ্লোবের মতন ব্র্যান্ড একটা বড় ভরসার নাম। বাতাসে হালকা শীতের একটা আমেজ আর তার সাথে সকালের মিষ্টি রোদ্দুর। আজ আমরা ঘুরব সিঙ্গাপুর শহরটা। তার আগে চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আসি ফিরে এক্ষুনি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন সিঙ্গাপুর। আসলে সিঙ্গাপুরে অনেক অনেক ঘোরার জায়গা, আর তার মধ্য থেকেই বেস্ট জায়গাগুলো ঘুরে নেব আমি। আমি একা নয়, অবশ্যই সাথে থাকবেন আপনারাও। হোটেলের রুমে বসে থাকার জন্য তো আসিনি এখানে, তাই তো? তাই ঝটপট ফ্রেশ হয়ে একটু কফি নিয়ে হোটেলের এক্সক্লুসিভ কুকিজ খেয়ে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। বাইরে বেরিয়ে দেখি সূর্য প্রায় মাথার উপর, আর রূপালী রোদের আলোয় মোরা সিঙ্গাপুর যেন ডাকছে, বেবি কাম কাম এক্সপ্লোর মি। হোটেলের সামনে থেকেই পেয়ে গেলাম একটা ক্যাব, যাব মুস্তাফা সেন্টার। মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম ওখানে। হোটেল থেকে এখানে আসা অবধি মিটারে বিল হলো $7.90। এই মুস্তাফা সেন্টারে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আর তাদের নামগুলো বেশ বাহারি। এই জায়গাটায় দেখি বাংলাদেশি আর ভারতীয় প্রচুর। অধিকাংশ রেস্টুরেন্টের ব্যবসাগুলো এদেরই হাতে। এছাড়াও আমার মতন মানে এখানে ঘুরতে এসেছেন এরকম পর্যটকও রয়েছে অনেক। সামনের একটা রেস্টুরেন্টের সাইনবোর্ডটার দিকে নিজে থেকেই চোখ চলে গেল, কারণ আর কিছুই নয়, চোখের সামনে জলজল করছে এর নামটা, ধানসিরি। হ্যাঁ, এখানে সব কিছুই আছে, রেস্তোরাঁ থেকে মানি এক্সচেঞ্জ পর্যন্ত সব কিছুই এক জায়গায় পাওয়া যাবে এখানে আসলে। সিঙ্গাপুরের লোক সংখ্যা তুলনায় কম, তাই সিটি সার্ভিসেসকে এরা এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর হাতে স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে গোটা শহরটা একা একাই ঘুরে নেওয়া যায়, কোনো গাইডের দরকারই পড়বে না আপনার। চারিদিক দেখে মনে হলো বারমুডা আর টি শার্টটাই বোধহয় এখানে সবাই পরে। যারা অফিস বা ব্যবসার কাজে যাচ্ছে তাদের ছাড়া বাকি সবাই দেখছি ওই বারমুডা আর টি শার্ট। এখানে কিছুটা পেট পুজো করে চললাম অর্চার্ড রোডে। ট্যাক্সি থেকে নেমে শুরু করলাম হাঁটা। এই জায়গাটাকে বলা হয় কেনাকাটার স্বর্গরাজ্য। এতদিন ধরে শুনে এসেছি এখানকার মার্কেটগুলোর কথা, যদিও আজ কিছু কেনার ইচ্ছে নেই আমার, জাস্ট দেখতে এসেছি। অবিশ্বাস্য রকম সুন্দর এই রাস্তাটা। রাস্তার দুপাশে দুর্ধর্ষ সব বিল্ডিং, আর আলোর মালায় সাজানো রাস্তা। অনেক মিল খুঁজে পাচ্ছি দুবাইয়ের সাথে। সামনেই দেখি এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন রাস্তার পাশে বসে, অনেকেই তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছে। আবার কিছুটা দূরে একটা খুব কম বয়সী ছেলে গিটার বাজাচ্ছে, রোবট সেজে দাঁড়িয়ে আছে একজন, আর তার সাথে সেলফি তোলার জন্য বেশ ভিড় লেগেছে। রাস্তার দুই ধারে ঝলমল করছে বিখ্যাত সব ব্র্যান্ডের শোরুমগুলো, বেশ একটা উৎসব উৎসব ভাব চারিদিকে। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি সিঙ্গাপুরে। আজ আমরা চলেছি সিঙ্গাপুরের দক্ষিণে সেন্টোসা আইল্যান্ড দেখতে। এই সেন্টোসা আইল্যান্ডে এসে মনে হলো যেন এক শপ পেয়েছি, দেশে এসে গেছি। একের পর এক গ্যালারি, অ্যামিউজমেন্ট পার্ক, চোখ ধাঁধানো সব রিসর্ট, ওয়াটার পার্ক সব এখানে আছে। এছাড়াও এখানে রয়েছে সেই নাম করা ইউনিভার্সাল স্টুডিও। স্কাই ডাইভিং তো অনেকবার দেখেছেন, হয়তো এক্সপিরিয়েন্সও করেছেন কেউ কেউ, কিন্তু এখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। ইনডোর স্কাই ডাইভিং আমি আগে কোনো দিন দেখিনি। বিশাল স্টেডিয়ামের মতন এক স্পোর্টস পার্কে অনেকেই দেখি এই ইনডোর স্কাই ডাইভিং করছে। সেন্টোসাতে সুন্দর বিচ আছে, আবার এখানে থাকার জন্য কয়েকটা হোটেল আছে, ইচ্ছে হলে আপনি রাতে থাকতে পারেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর রাতে যদি না থাকেন তাহলে একটা গোটা দিন কিন্তু আপনার লেগে যাবে এই পুরো সেন্টোসা ঘুরে দেখতে। ইভিনিংয়ে ফায়ার সাউন্ড আর লেজার শোটা দেখে আমি তো একেবারে মুগ্ধ। পরের দিন আমরা চললাম জুরং বার্ড পার্ক দেখতে। এটা এশিয়ার সব থেকে বড় বার্ড পার্ক। টিকিট কেটে ঢোকার পর এখানেই সারাটা দিন কেটে গেল আমাদের। পার্কটা মোট 49টা ভাগে বিভক্ত, আর এখানে রয়েছে প্রায় 5000 প্রজাতির পাখি। তবে শুধু পাখি নয়, আমাদের জন্য একটা দারুণ বিস্ময় অপেক্ষা করছিল পার্কের ভিতরে, আর সেটা হলো আইভরি ফলস। দুর্দান্ত সুন্দর এই জলপ্রপাত, তার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন কয়েক লক্ষ বছর আগের পৃথিবীতে পৌঁছে গেছি। জলের শব্দ আর তার সাথে একটানা ঝিঝি পোকার ডাক মিশে একটা আদিম আবহ তৈরি হয়েছে। মডার্ন পৃথিবী থেকে এক ঝটকায় যেন চলে এসেছে ট্রায়াসিক পিরিয়ডে। পিছনের জঙ্গল থেকে যে কোনো সময় বেরিয়ে আসতে পারে টিরেক্সের মতন একটা বিশাল ডাইনোসরাস। নিজের মনেই হেসে উঠলাম, জানি এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। পৃথিবী থেকে ডাইনোসরাসদের লুপ্ত হওয়ার প্রায় 65 মিলিয়ন বছর পর প্রথম মানুষের উদ্ভব হয়। সারাটা দিন দারুণ কাটলো, আজ সন্ধে হয়ে আসছে, তাই এবার আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। পরপর তিনটে গানের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। সিঙ্গাপুরে আজ আমার চতুর্থ দিন, আর আজকের আইটিনারি অনুযায়ী আজ আমরা যাব সিঙ্গাপুর বটানিক্যাল গার্ডেন ঘুরতে। অসাধারণ সুন্দর এই বটানিক্যাল গার্ডেনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। 1822 সালে এই গার্ডেনটা তৈরি করেন স্যার স্ট্যামফোর্ড। পরে এটা অনেকবার রেনোভেট করা হয়, এলাকাও বাড়ানো হয় অনেকটা। আজ এটা সিঙ্গাপুরের অন্যতম সেরা পর্যটন স্থান। এর ভিতরেই রয়েছে সেই বিখ্যাত ন্যাশনাল অর্কিড গার্ডেন, যার কথা এর আগে বহুবার শুনেছি। সিঙ্গাপুরের জাতির পিতা বলা হয় প্রেসিডেন্ট লি কুয়ানকে। 1995 সালে তিনি উদ্বোধন করেন 3 হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর এই অর্কিড গার্ডেনের। পৃথিবীর প্রায় সব রকমের অর্কিডের সম্ভার এখানে আছে। অর্কিড প্রেমীরা তো অবশ্যই একবার দেখে যেতে পারেন এই গার্ডেনটা। মোট 1000 প্রজাতির অর্কিড ছাড়াও রয়েছে বহু সংখ্যক হাইব্রিড অর্কিড। অধিকাংশ পর্যটকদের দেখা দেখি আমিও হেঁটেই ঘুরতে শুরু করলাম গার্ডেনটা। অর্কিডের রং দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। একসাথে এত রঙের অর্কিড হয় সেটা জানাই ছিল না আমার। বাগানটা অনেকটাই বড়, তাই পুরোটা আরাম করে ঘুরিয়ে দেখার জন্য এখানে প্রিমিয়াম বাস সার্ভিসও আছে। প্রকৃতি এবং সবুজের সাথে মানানসই অনেকগুলো রেস্টুরেন্ট আর কফি বার দেখলাম রয়েছে। মানে চলতে চলতে পেট পুজো বা গলা ভেজানো দুটোই চলতে পারে। আমাদের যেমন হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে কলকাতার আইকনিক সিম্বল, তেমনি সিঙ্গাপুরের রাফেলস প্লেসে রয়েছে অর্ধেক সিংহ আর অর্ধেক মাছের একটা স্কাল্পচার। ওরা এটাকে বলে মালিয়ন অথবা মারমেড ও লায়নের কম্বিনেশন। সারা পৃথিবী এই সিম্বল দিয়েই সিঙ্গাপুরকে চেনে। একটি উল্টো দিকে রয়েছে সেই বিখ্যাত জাহাজ বিল্ডিং, এটা হলো মেরিনা বে স্যান্ডস হোটেল। সন্ধ্যার পর এসে দেখেছি এই জায়গার সৌন্দর্য সমস্ত সীমা ছাড়িয়ে যায়। এ সময় সামনের লেকের বোটগুলো এই সৌন্দর্য বাড়িয়ে দেয় বহু গুণ। নানান আলোর খেলার মাঝে নানান রঙের পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই অঞ্চল। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন জগৎ নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম, আমি কৌশিক, আর আজ আমি এসেছি আপনাদের সাথে সিঙ্গাপুরে। এখানে এসে আজ সকালে বেরিয়ে একটা মেট্রো রেলের কার্ড কিনেছি, এতে খরচটা অনেকটাই কমে যাবে। মেট্রোতে করেই গেলাম রাফেলস প্লেস দেখতে, তারপর আবার মেট্রোতে করেই মূল শহরে ফিরে এলাম। দেশ থেকে আসার সময় এখানে খাবার নিয়ে যে দুশ্চিন্তা করেছিলাম সেটা দূর হয়ে গেছে। যেখানেই ফুড কোর্ট আছে সেখানেই ইন্ডিয়ান খাবার আছে, অতএব ঝামেলা নেই। অফিস আওয়ারে এখানকার লোকেদের মধ্যে একটা বিরাট ব্যস্ততা আছে, হেলে দুলে চলার কোনো কারবার নেই কারোরই এখানে। যে হোটেলে উঠেছি সে হোটেলের নিজস্ব একটা জিম এবং সুইমিং পুল আছে। আজ সুইমিং করব, তাই কিছুটা তাড়াতাড়ি রুমে ফিরেছি। পুলের কাছে এসে দেখি বাচ্চা কাচ্চাতে বোঝাই পুল, আর বাচ্চাগুলো বেজায় লম্পজম্প করছে। সেটাও অসুবিধা ছিল না, হঠাৎ দেখলাম এক মহিলা টিউব ধরে পুলের ধারে ঝুলে রয়েছে, আর একজন পুরুষ ওই মহিলার পা ধরে সুইমিং পুলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বার বার টেনে নিয়ে যাচ্ছে। মানে অনেকটা ওই আমাদের দেশের ঠেলা গাড়ির সামনে লোকটার মতো। এই দৃশ্য দেখার পর আমি একেবারে চুপসে গেলাম, বিষয়টা মাথায় ঢোকেনি, তাই সেটা বোঝার চেষ্টা করছি। এমন সময় ঝপাস করে এক আওয়াজ, এক বিশাল সাইজের ছেলে গোটা পুলটা কাঁপিয়ে দিল এক লাফে। আমি তো ভাবলাম এর এফেক্টে আজ বোধহয় একটা ভূমিকম্প বা সুনামি হতে যাচ্ছে। ধুস, আগে সিনেমায় কত দেখতাম ফাঁকা সুইমিং পুলে নায়ক বা নায়িকা একা একা মজা করছে। আবার এর মধ্যেই দেখলাম দুই মাঝবয়সী নাকবোচা মঙ্গোলিয়ান মহিলা প্রস্তুতি নিচ্ছে পুলের সামনে এসে দাঁড়িয়ে। আমি তাদের এগিয়ে যেতে দেখে মনকে বোঝালাম, এই দুজন যদি আবার পুলের মধ্যে নামে তাহলে আমার আর জায়গা নেই, তাই পালিয়ে যা পাগলা পালিয়ে যা। মনকে বোঝালাম ব্যাপারটা, মন বুঝলো একটু পরে। এদিক সেদিক তাকিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলাম ওখান থেকে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দুটো সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100136126, অথবা আপনি এদেরকে ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হল www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। সিঙ্গাপুরের একটা প্রান্তে রয়েছে চায়না টাউন, এখানে রকমারি আইটেম দেখতে আর শপিংয়ের জন্য যাওয়া যেতে পারে। কিছু না কিছু কেনার মতো জিনিস আপনি এখানে অবশ্যই পাবেন। আর এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার রাস্তার স্ট্রিট ফুড, স্পেশালি বড় চিংড়ি, কাবাব, সি ফুড, মালয়া সাতে, নুডলস, টমিয়াম স্যুপ ইত্যাদি। চায়নাটাউন থেকে হেঁটে কিছুটা সামনে গেলেই আছে ম্যাক্সওয়েল ফুড সেন্টার, এখানে খাঁটি সিঙ্গাপুরের খাবারের স্বাদ পাওয়া যাবে। রাস্তার দুই সারিতে স্ট্রিট ফুডের দোকান, মাঝে খাবার জায়গা, অনেক ট্যুরিস্ট এখানে আসে জাস্ট খাওয়া দাওয়া করতে, রীতিমতো লাইন দিতে হয় খাবারের জন্য, বিভিন্ন জুস সহ চায়নাটাউনের মতোই খাবার। আমরা ছবি দেখে কিছু খাবার অর্ডার দিলাম, স্বাদ কিন্তু অসাধারণ। খাবার কথা বলছি যখন, তাহলে তেলক আয়ের মার্কেটের কথা তো বলতেই হবে। সিঙ্গাপুরে এসে আমার দেখা সেরা স্ট্রিট ফুড সেন্টার এটাই। তেলক আয়ের অথবা ডাউনটাউন স্টেশনে নেমে কিছুটা হেঁটে আসতে হয় এই মার্কেটে। এখানে খাবার জন্য ট্যুরিস্টদের অসম্ভব ভিড় থাকে। এই হকার সেন্টারের ভিতরে যত ভিড়, বাইরের রাস্তায় তার চেয়ে বেশি ভিড়। এখানে সবচেয়ে সুস্বাদু খাবার হলো চিকেন সাতে, যা অবশ্যই টেস্ট করা দরকার, দুর্ধর্ষ খেতে। চিকেন ছাড়াও বিফ ও চিংড়ির সাথে পাওয়া যায়। এছাড়া সি ফুড, ডিমসাম, ফ্রাইড রাইসের মতন অন্যান্য স্ট্রিট ফুডও আছে এখানে। এবার একটু মার্কেটিং করার পালা। বুগিস স্টেশনের কাছেই আছে বুগিস শপিং মল, আর আমরা চললাম সেখানে। এটা হলো সস্তায় শপিংয়ের একটা জায়গা। মার্কেটটা বেশ বড়, জামাকাপড়, টি শার্ট, খেলনা, ঘড়ি, সুভেনির ইত্যাদি পাওয়া যায় এখানে। তবে বেস্ট রেটের জন্য কিছুটা কিন্তু দামাদামিও করতে হলো। এটা শপিংয়ের জন্য হাইলি রেকমেন্ডেড জায়গা। আর যেটা আপনার নজরে পড়বে সেটা হলো এখানে ঢোকার মুখেই অনেক জুসের দোকান, হাজারো রকমের জুস। এছাড়া স্ট্রিট ফুড, বিউটি শপ, ফিশ স্পা ইত্যাদি আছে মার্কেটের উপরের তলাগুলোতে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট .com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

সিঙ্গাপুরে আসলে সবাই মাস্ট ভিজিটের তালিকায় রাখে যে জায়গাটা, সেটা হলো এখানকার চিড়িয়াখানা। ছোট থেকে বড় সকলের জন্য অন্যতম বেড়ানোর জায়গা এই সিঙ্গাপুর জু। সিঙ্গাপুরের চিড়িয়াখানাটিতেও রয়েছে বিশেষ সব আকর্ষণ। প্রচলিত আছে ব্রিটিশরা সিঙ্গাপুর ছেড়ে চলে যাওয়ার সময় তাদের পোষা প্রাণীগুলো নাকি রেখে যায় এখানে। তারপরই আনুষ্ঠানিকভাবে 1973 সালে সকলের জন্য খুলে দেওয়া হয় চিড়িয়াখানাটি। এখানে প্রায় 300 প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। টিকিট কেটে একবার ঢুকে পড়লে সারা দিন দারুণ কাটবে এখানে, আর বাচ্চাদের আনন্দ হবে সব থেকে বেশি। এখানে থেকে হোটেলে ফেরার পথে আরেকবার দেখে নিতে পারেন মালাউন পার্ক। মালিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরবাসীদের গর্বের প্রতীক, আবার বীরত্বের প্রতীকও বটে। একটা বেশ পুরানো গল্প আছে এই নিয়ে। বহু বছর আগে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে দ্বীপে। অধিবাসীরা তখন নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে। ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় এই অধিবাসীদের। আর সেই থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরীদের গর্ব আর বীরত্বের প্রতীক। এ মার্লিনের এই মূর্তি মেরিনা বে তার মারলাউন পার্কে অবস্থিত। রাতের বেলায় মেরিনা বের চারপাশে শুরু হয় চোখ জুড়ানো লেজার শো। চেষ্টা করবেন অবশ্যই সেটা দেখার। এই মেরিনা গার্ডেন্স বাই দ্য বে একটা অপূর্ব সুন্দর জায়গা। বিপুল সংখ্যক পর্যটক রোজ আসে এখানে। যথারীতি সন্ধ্যার পর এর সৌন্দর্য আরও বেড়ে যায়। মেরিনা বের পার ঘেঁষে এই বাগান। এখানে সারা দিন নানান ধরনের ইভেন্টে অংশগ্রহণ করা যায়। বাগানটির এক এক প্রান্তে এক এক ধরনের আয়োজন রয়েছে, আর রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম মেরিনা সাউথ পায়ার্সে। এটা আসলে আমাদের ওয়াইজ্যাকের মতন, তবে ছোট আকারের। সাগরের তীর ঘেঁষে এই জেটিটা তৈরি করা হয়েছে। এখান থেকে নানান জায়গায় লঞ্চ ছেড়ে যায়, আর এখানেই রয়েছে মেট্রো রেলের শেষ স্টেশন। হোটেলে ফিরব বলে একটা ট্রেনে উঠে পড়লাম। পুরো ট্রেন ফাঁকা। একটা ভুতুরে গা চমচমে পরিবেশ বিরাজ করছে। এটার আলাদা একটা মজা আছে। সিঙ্গাপুরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা এরা কাজে লাগিয়েছে, হয় ব্যবসায়িক উদ্দেশ্যে, নয়তো সৌন্দর্যের জন্য। পরপর দুটো গানের উপরে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আগেই বলেছিলাম সেন্টোসার কথা, ওখানে যাওয়ার জন্য হোটেলের সামনে থেকেই বাস পাওয়া যায়। বাসে উঠেই বেশ অবাক হলাম, হিজাব পরা এক মহিলা চোখে কালো চশমা পরে বিরাট এই দোতলা বাস চালাচ্ছে। জাস্ট অ্যামেজিং। সেন্টোসা মূলত একটা থিম পার্ক, নানান ধরনের রাইড, মিউজিয়াম, বিচ ও সিনেস্ট অ্যামেজিং।

মোটেই ভালো লাগছিল না। বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসব সেই প্ল্যানটা ঠিক করলাম। এখানে একাধিক মনোরেল আছে, এতে করে সেন্টোসার মধ্যে 4টি স্পটে যাওয়া আসা করা যায়, আর এটা পুরো ফ্রি। স্পটে পৌঁছে হেঁটে হেঁটে যতখানি সম্ভব দেখার চেষ্টা করছি। এর মধ্যেই আবার এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল। এ বৃষ্টি আমাদের দেশের বৃষ্টির মতোই। একদল খুদে বাচ্চা দেখি এক মহিলার তত্ত্বাবধানে ফ্লোরে বসে খেতে শুরু করেছে। ঘুরে ফিরে আরেকবার আসলাম ওই মুস্তাফা সেন্টারে। দুটি বিরাট সাইজের বিল্ডিংকে সমন্বয় করে এই ওয়ান স্টপ শপিং মল তৈরি করা হয়েছে, এখন আরও বাড়ানো হচ্ছে। শুরুটা করেছিলেন মুস্তাফা নামে এক ইন্ডিয়ান ভদ্রলোক। এখানে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, এখানকার প্রায় সব কর্মচারী ইন্ডিয়ান। এখানে নাকি কেউ কোনো কিছু পাহারা দেয় না, তবে চুরি করে ধরা পড়লে 7 বছরের জেলসহ জরিমানা হতে পারে। এখানকার স্থানীয় মানুষেরা শরীর নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ সতর্ক। বিকেলবেলা পার্কগুলোতে দল বেঁধে সবাই জগিং করে। এয়ারপোর্ট থেকে হোটেল আসার সময় অভিজ্ঞ ট্যাক্সি ড্রাইভার বলেছিলেন এখানকার 99% লোকের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, সরকার অ্যাপার্টমেন্ট বানিয়ে জনগণের কাছে বিক্রি করে। সামর্থ্য অনুযায়ী কেউ 2 রুমের, কেউ 3 রুমের, কেউ বা 4 রুমের অ্যাপার্টমেন্ট কিনে নেয়। তিনি আরও বলেছিলেন, তোমার যদি একটা বাসস্থান না থাকে তবে তুমি মনোযোগ দিয়ে কাজ করবে কেমন করে। 6 দিনের এই সিঙ্গাপুর দর্শনে বুঝলাম এখানে এক সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ও সিস্টেম গড়ে উঠেছে। মানুষের মধ্যে সততা ও প্রফেশনালিজম ডেভেলপ করেছে, যার কারণে তাদের উন্নতি এত দ্রুত হয়েছে এবং আরও হচ্ছে। চলুন এখন শুনে নিই পরপর 3টে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরের নানান পশু পাখিদের মাঝ দিয়ে ট্র্যাম করে পর্যটকরা বিচরণ করেন। বাঘ, হরিণ, ভালুক, হাতি, উট, কুমির এই সাফারিতে প্রাণীদের মধ্যে অন্যতম। এই সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যেখানে সিঙ্গা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ সিমহা থেকে, যার অর্থ সিংহ, এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর। মালয় কাহিনী অনুসারে 1299 সালে স্যাং নীলা উতামা আজকের সিঙ্গাপুরকে সিঙ্গাপুরা নামে নামকরণ করেন। স্যাং নীলা উতামা তখন শ্রীবিজয়া সাম্রাজ্যের রাজধানী পালেমবাং এর রাজপুত্র ছিলেন। একদিন তিনি ও তার কিছু সৈন্য মিলে বিনতান দ্বীপে শিকার করতে যান। শিকারের সময় সে একটা হরিণের পিছু নিতে নিতে একটা ছোট্ট পাহাড়ের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে তিনি আর হরিণটাকে দেখতে পাননি। তারপর হরিণটাকে শিকারের উদ্দেশ্যে সামনে থাকা একটা বড় পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন। পাহাড়ে ওঠার পর তিনি ঠিক সামনেই আরও একটা ছোট্ট দ্বীপ দেখতে পান। মন্ত্রীকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন দ্বীপটির নাম নাকি তেমাসেক। তিনি সেখানে যাওয়ার জন্য তার লোকজনকে আদেশ করলেন এবং জাহাজে চড়ে তেমাসেক দ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। তা এই তেমাসেক যাওয়ার পথেই তার জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। ঝড়ের তাণ্ডব লীলা বেড়ে যাওয়ার কারণে তিনি জাহাজ থেকে ভারী মালগুলো সব ফেলে দেওয়ার আদেশ দেন। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এদিকে ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলেছিল। এরকম অবস্থায় জাহাজের ক্যাপ্টেন রাজপুত্র স্যাং নীলা উতামাকে তার সোনার মুকুটটাও সাগরে ফেলে দেওয়ার কথা বলেন। ক্যাপ্টেনের কথা অনুযায়ী স্যাং নীলা তার মাথার মুকুট সমুদ্রে ফেলে দিলেন। অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল আর তারা সবাই তেমাসেক দ্বীপে নিরাপদে পৌঁছে গেলেন। সেখানে তিনি হঠাৎই দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যাওয়ার একটি জন্তুকে দেখতে পান। মন্ত্রী ঠিক মতো দেখতে না পেয়ে সিংহ নামে অভিহিত করে। এরপর স্যাং নীলা উতামা সেখানে বাস করা শুরু করলেন এবং একটা শহর প্রতিষ্ঠা করেন। তিনি শহরটির নাম দেন সিঙ্গাপুরা বা সিংহের শহর, দ্য সিটি অফ লায়ন। তবে সব থেকে মজার বিষয় হলো সিঙ্গাপুরে কিন্তু কোনো সিংহ নেই। মনে করা হয় স্যাং নীলা উতামা যে জন্তুটিকে দেখেছিলেন সেটি আসলে সিংহ ছিল না, সেটি ছিল মালয়েশিয়ান বাঘ। চলুন এখন শুনে নিই পরপর খুব সুন্দর দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মূলত ১৯৬৩ সালে ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল। মতের মিল না হওয়ায় ১৯৬৫ সালে তারা মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং নিজেদের স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করে। সে সময় সিঙ্গাপুরকে নিয়ে খুব বেশি বলার মতো কিছুই ছিল না। সিঙ্গাপুরের পরিচয় ছিল শুধুই একটি মাছ ধরা কেন্দ্র হিসাবে। এই দেশে তখনকার বেশিরভাগ মানুষ ছিল অশিক্ষিত এবং মাছ ধরাই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ৭১৬ বর্গ কিলোমিটারের দেশটি ছিল এক কথায় অপরাধ ও দারিদ্রতায় জর্জরিত একটি মৎস্য ব্যবসা কেন্দ্র। ছোট্ট এই নগর রাষ্ট্রের উল্লেখ করার মতন কিছুই ছিল না তখন। প্রাকৃতিক সম্পদই দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। এই কথায় যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। মালয় এবং চীনাদের ভিতরে ঝগড়ার কারণেই আইন শৃঙ্খলার ব্যবস্থাও ছিল বেশ খারাপ। এক কথায় তখনকার সিঙ্গাপুর আর এখনকার সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। তখন কেউ চিন্তাও করেনি যে এই বিপর্যয় কাটিয়ে উঠে সিঙ্গাপুর কখনো উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পারবে। এই বিপর্যয় সামলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে পড়ে, তিনি হলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে দেশকে পৃথক করতে লি কুয়ান অগ্রণী ভূমিকা পালন করেন। এরপর শক্ত হাতে তিনি দেশের হাল ধরেন। তারা প্রাণ চেষ্টায় এবং বুদ্ধিমত্তায় ধীরে ধীরে সিঙ্গাপুর আলোর পথে হাঁটা শুরু করে। তিনি প্রথমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনেন। এরপর তিনি দেশের একমাত্র সম্পদ জনসংখ্যাকে কাজে লাগানোর বিস্তর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি মানুষের সততাকে সবচাইতে বেশি মূল্যায়ন করতেন, এমনকি মেধা চাইতেও বেশি। তিনি মনে করতেন মানুষের সকল শিক্ষা ও মেধার কোনো মূল্যই নাই যদি না সে সৎ হয়। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যে বেকারত্বের হার কমে মাত্র ৩% চলে আসে, প্রবৃদ্ধি বেড়ে যায় প্রায় ৮%। কুয়ানের দূরদর্শিতায় ৮০ দশকে সিঙ্গাপুর কম্পিউটার যন্ত্রাংশ তৈরি করা শুরু করে দেয়। দেশে পর্যটকদের আগমনকে উৎসাহিত করার জন্য ১৯৮১ সালে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট উন্মুক্ত করা হয় এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমস্ত দুর্দশাকে পিছনে ফেলে সিঙ্গাপুর আজ পৃথিবীর ২২তম ধনী দেশ। সিঙ্গাপুরের জীবনযাত্রার মান উন্নতির দিক থেকে এশিয়ার মধ্যে চতুর্থ। এখানকার ৮৩% মানুষই উন্নত হাউজিং এস্টেটে বসবাস করে। এসব পরিসংখ্যাই বলে দেয় যে সিঙ্গাপুর আজ ইউরোপের থেকে কোনো উন্নত রাষ্ট্রের চাইতে কোনো অংশে কম নয়। এখানে এসে দেখলাম এখানকার চমৎকার পরিচ্ছন্নতা। যেখানে সেখানে ময়লা ফেলা কিন্তু এদেশে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি তা করে তাহলে তাকে শাস্তি হিসাবে ১ দিন ওই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পালন করতে হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থানের কারণে সিঙ্গাপুরে তাপমাত্রা এবং আর্দ্রতা দুই বেশি থাকে প্রায় সারা বছরই। এ কারণে বছরের যে কোনো সময় আপনি সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি পর্যটক সমাগম ঘটে সিঙ্গাপুরে। এই সময় গেলে আপনি অনেক উৎসব এবং ইভেন্টে যোগ দিতে পারবেন। এর মধ্যে বিখ্যাত সিঙ্গাপুর সেল ফেস্টিভ্যাল আর ফুড ফেস্টিভ্যাল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ভিড় কম থাকে এবং
আবহাওয়াও থাকে বেশ মনোরম। সিঙ্গাপুরে বর্ষাকাল থাকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সিঙ্গাপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে ফ্লাইয়ার অন্যতম, একে নির্দ্বিধায় পৃথিবীর বৃহত্তম নাগরদোলা বলা চলে। $240 মিলিয়ন ব্যয়ে নির্মিত 165 মিটার উচ্চতার এই নাগরদোলাটি 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাতের বেলা এই নাগরদোলায় চড়ে চমৎকার আলোকোজ্জ্বল সিঙ্গাপুরের 360 ডিগ্রি দৃশ্য দেখার চাইতে রোম্যান্টিক আর কি হতে পারে বলুন তো। আপনি ইচ্ছা করলে এই নাগরদোলায় থাকাকালীন অবস্থায় আপনার ডিনারটাও সেরে নিতে পারেন, এক কথায় অপূর্ব কিছু অনুভূতি পাবেন। এখানে সকাল 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে এই ফ্লায়ার। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আবার ফিরে আসবো পরের সপ্তাহে এরকমই কোনো একটা নতুন জায়গার কথা জানাবো আপনাদের। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের অবশ্যই জানান, আর কিভাবে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই বছরটা আপনাদের সবাই কাটুক ভীষণ ভীষণ ভালো এবং আনন্দে। তবে একটু দাঁড়ান, এক্ষুনি পালাবেন না কোথাও, আপনার জন্য রয়েছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে সরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়া সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্যে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ব্রাহ্মণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধে ভার করি আহরণ বনান্তর হতে। ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেন কালে অর্ঘ বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম, নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ারে ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরি তারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাত কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি।
2: হিরণ্য গর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরে
1: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন। তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাতক, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাতক।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্ধ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: দিনের আলো নিবে এলো সুচি টোপে টোপে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙে।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর শুরু করছি কলকাতার বিষয়ে একটি গল্প দিয়ে। 1778 সালের শেষের দিকে রাজা নবকৃষ্ণ দেব কোম্পানির কর্তাদের কাছে কিন্তু অভিযোগ জানাইছিলেন যে মদন দত্ত একটি নতুন বাজার নাকি চালু করতে চলেছেন সুতানুটি অঞ্চলে। নবকৃষ্ণ সত্য সেই অঞ্চলের জমির লিজ পেয়েছেন কোম্পানির কাছ থেকে এবং নিজের বাজার তৈরিও করে নিয়েছিলেন। এই অবস্থায় কাছাকাছি নতুন বাজার যদি চালু হয় তার প্রভূত ক্ষতি কিন্তু তার হয়ে যাচ্ছে। তার বাজার থেকে বিক্রেতাদের অন্য বাজারে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথা তিনি বলেন। তিনি এও উল্লেখ করেন যে শহরের চলতি রীতিনীতি না মেনেই এই বাজার প্রতিষ্ঠা করেছেন মদন দত্ত। নবকৃষ্ণের আমিন আর কর্মচারীরা যখন যায় এই নতুন বাজারে খোঁজ খবর নিতে, তখন নাকি তাদের গালাগালি দিয়ে আর মারধর করে ভাঙিয়ে দেওয়া হয় সেখান থেকে। তারপর কি হলো এ বিষয়ে আরো কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। হ্যাঁ বন্ধু, কথা বলছিলাম ওই বাজার নিয়ে, যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে রাজা নবকৃষ্ণের চিঠির পরপরই কোম্পানির কাছে আরেকটি চিঠি আসে সুতানুটি বাজারের দোকানদারদের কাছ থেকে। নবকৃষ্ণের জুলুমে অতিষ্ঠ হয়ে তারা বাধ্য হয়েছেন নাকি সুতানুটি ছেড়ে মদন দত্তের জমিতে আশ্রয় নিতে। এই কথা কিন্তু লেখা হয় সেই চিঠিতে। এই দুটো চিঠি পেয়ে কিন্তু কোম্পানি নড়ে চড়ে বসেছিল সেই সময়। মদন দত্তকে সেই সময় জেরাও করা হয়েছিল এবং তারপর একে একে রাজা নবকৃষ্ণ, এদের দুজনের উকিল, কর্মচারী, বিভিন্ন দোকানদার ও বিক্রেতা সকলকেই জেরা করা হয়। এই যে প্রশ্ন উত্তরের খেলা চালু হলো, এখান থেকে পরবর্তীকালের গবেষকদের কাছে নানা আকর্ষণীয় উপাদান কিন্তু জমা হতে শুরু করলো ঔপনিবেশিক লেখাগারে। এই কাগজপত্র জঙ্গল থেকে আমরা কলকাতায় কোম্পানি শাসনের গোড়ার যুগের কিছু বৈশিষ্ট্য কিন্তু খুঁড়ে বের করতে পারি, বিশেষত বাজার ও ব্যক্তিগত সম্পত্তি, পণ্য ও তার শুল্ক, জমি ও জমি ভাড়া, এছাড়া সরকারি নীতি ও তার ভাগফোকর নিয়ে। নবকৃষ্ণ আর মদন দত্তের এই লড়াইয়ের মধ্যে কোম্পানির স্বার্থ কিন্তু জড়িয়েছিল। আরও কথা হবে অবশ্যই গানের উপরে।